একটা কার্যকরী ইন্সপিরেশন। আমরা প্রত্যেকেই ভাবি যে এখন এই যে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে কীভাবে সময় বার করব, কারণ প্রতি মুহূর্তেই আমরা ছুটছি, কাজ যেন শেষ হচ্ছে না, কোনোভাবেই একটুখানি সময় আমরা বার করতে পারছি না নিজেদের জন্য। প্রথমত নিজেদের জন্য সময়টা বার করতে হবে, তারপর তো গান। আপনাকে এমন একটা সময়ে সারা দিনের মধ্যে ভেবে নিতে হবে যে সময়টায় আপনার শুধু নিজেকে নিয়ে, নিজেকে ভালো রাখার একটা সময়, এটা কিন্তু আপনাকে বার করতেই হবে। যদি আপনি আগামী দিনে বা প্রতিটি দিন, আগামী দিনের প্রতিটি দিন আপনি খুব স্বচ্ছন্দে আনন্দে কাটাতে চান, তাহলে কিন্তু নিজের জন্য সময় দিতে হবে প্রথমে, তারপর বাকিদের। তো আমরা যদি দিনের কোনো একটা সময়, সে আপনি যেভাবেই হোক, হয়তো আজকের আড্ডা গান নিয়ে হচ্ছে তাই, যোগা করেও কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারেন, নিজের মতো কিছুটা সময় আপনি মেডিটেশন করতে পারেন, আপনি খুব সুন্দর করে হয়তো ছবি আঁকেন বা গান গান বা কবিতা বলেন বা নাটক করেন। এই নিজের জন্য সময়টাকে রাখতে হবে, আধ ঘন্টা হোক, এক ঘন্টা হোক, দশ মিনিট হোক, পনেরো মিনিট হোক, রাখতে হবে নিজের জন্য সময়। আর সেখানে এক কলি দু কলি হোক, গানের বা সুর মেলানোর একটা কিছু ব্যাপার রাখবেন, দেখবেন নিজেকে অনেকটা বেশি ফ্রেশ লাগবে এবং হালকা লাগবে। সঙ্গে থাকুন, আবারও ফিরব গান ভালোবেসে গানের আড্ডা নিয়ে। আমি সৌভিক।

তো আড্ডা চলছে গান মুসাফিরে, আজকে গান ভালোবেসে গান নিয়ে। তো জীবনে আমি একটা কথা প্রথম থেকে প্রায়ই বলি যে কোনো কিছুর আশা করাটা ঠিক নয়, এক্সপেকটেশন না রাখা মুহূর্তগুলো অনেক কিছু আপনাকে ফিরিয়ে দেবে, আবার এক্সপেক্ট করা মুহূর্তগুলো আপনার থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে। তাই ভাবতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি একা, কেউ আপনার সঙ্গে নেই, তাহলেই দেখবেন জীবনের সব কঠিন মুহূর্ত আপনি এক তুড়িতেই পার করে দিতে পারছেন। এবার গানের কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায়, এই যে গান এমন একটা সুর, ভাবুন যে সুরটা ধরুন পুজোর সময়, এই যে মহালয়ার একটা সুর, একটা অদ্ভুত একটা ওই মুহূর্তটা আপনাকে পুরো একদম অদ্ভুত একটা ঘুরে নিয়ে চলে যায়, এবং ওই ব্যাপারটা শুনলেই, ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা শুনলেই আপনার কিন্তু মনে হয় যেন পুজো এসে গেছে, যেন পুজোর মধ্যে আছেন। এইখানেই কিন্তু একটা ভালো লাগা, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা, সেটা যদি আপনি দিনের যে কোনো সময়ে শুনতে পারেন তাহলেই মনে হবে যেন মা আসছেন। দেখবেন মনটা কতটা চেঞ্জ হয়ে যায়। এইখানেই বলে গান বা সুর বা ওই যে মহালয়ার পর্বটা। তবে কারো কারো মতে একটা জিনিস আছে নিশ্চয়ই, যে দূর মহালয়াটা ওই পুজোর আগে 7 দিন আগে বা 15 দিন আগে ওটা শুনতেই বেশি ভালো লাগে, এই আগে থেকে কি হঠাৎ মাঝে মধ্যে শুনবো, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা থাকে। যখন আপনার খুব মন খারাপ হবে খুব, তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এইটা মাঝে মাঝে চালাবেন। এই গানের যে মাঝে মুহূর্তগুলো আপনাকে সত্যিই মনে করিয়ে দেবে আপনি একা নয়, উৎসব আসছে একদম কাছে, মা আপনাকে আশীর্বাদ করছেন। দেখবেন জীবনের সব কঠিন মুহূর্তগুলো আপনি খুব সহজে এক নিমিষে পার করে গেছেন। আরও একটা কথা বলবো এই গানের প্রসঙ্গে, সেটা হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত অনেকেই এখন ব্যাপারটা করছেন কানের হেডফোন ইউজ করে গান শোনা, এটা আমার মনে হয় যতটা কম করা যায় ততটাই ভালো। এক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি আপনার বিপদকেও ডেকে আনছেন। কানের যে একটা ক্ষমতা, একটা শোনার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে যখন আপনি লাউডস্পিকারে, যখন এই কানের হেডফোনে ওটাকে জোরে চালিয়ে শুনছেন। কানের যে স্বাভাবিক ব্যাপারগুলো সেগুলো কিন্তু ক্রমশ দিন বা দিন কমতে থাকছে। মাথায় রাখবেন এই ব্যাপারটাকে, অবশ্যই মাথায় রাখবেন গান ভালোবেসে শোনার সময়ও আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আপনি ব্লুটুথ স্পিকারে শুনুন কিংবা আপনি মোবাইলটাকে দূরে রেখে স্পিকারটাকে এ করে তাতেও শুনতে পারেন, কিন্তু পারবেন যতটা চেষ্টা করুন কমানোর ওই হেডফোন ইউজ করার। আমাদের আড্ডা জারি থাকবে, আবারও ফিরবো, সঙ্গে থাকবেন।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল একটা গান, ভালোবেসে গান। দেখবেন অনেক জায়গায়, বিদেশে তো এই ব্যাপারটা আছেই, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই যে পাড়ায় পাড়ায় বা কোনো একটা সুন্দর জায়গায় অনেক মানুষের জমায়েত, সেখানে গান গাইছেন মানুষ, পাশে থাকবেন, এড়িয়ে যাবেন না, কারণ সে কিন্তু আপনাকে শোনানোর জন্যই গানটা গাইছে। হ্যাঁ, হয়তো তার কিছু অর্থের ব্যাপারটাও মিটছে, কিন্তু প্রকৃত যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে কিন্তু আপনাকে সে ভালো রাখার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। অবশ্যই এড়িয়ে যাবেন না, একটু শুনবেন, তাদের পাশে দাঁড়াবেন। কিংবা ধরুন এমন অনেক জায়গায় আছে, যেমন ট্রেনে বা বাসে অনেকে গান দেখবেন, হয়তো এমন অসাধারণ গানও অনেকে গান যেটা হয়তো ভাবনারও বাইরে, পাশে থাকবেন। radiobanglanet.com এর পক্ষ থেকে সেই সব যারা প্রতিদিন লড়াই করছেন বাসে, ট্রামে কিংবা রোড শো এর মাধ্যমে, তাদের সকলকে radiobanglanet.com এর পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছে, কারণ তাদের এই লড়াই অনেক মানুষকে ভালো রাখছেন। আর এই গান ভালোবেসে গান, আর সত্যি যেভাবে আপনারা ভালোবেসে গাইছেন আমাদেরকেও আপনারা ভালো রাখছেন, তাই তাদের জন্য আমাদের আবারও শুভেচ্ছা। এবং আরও আরও বেশি করে গান শোনা হোক, গান গাওয়া হোক, কোনো আসরে নিজের মতো করেই দুকুলি গান গাইবেন, সুর নাও ঠিক হতে পারে, ঠিক আছে, আপনি তো আর প্রকৃত গান নিয়ে চর্চা করেন না, কিন্তু তবুও মনের আনন্দ দিতে গানকে বেছে নিন, সঙ্গী করুন। কথা দিলাম, সে কিন্তু আপনাকে কখনো ধোকা দেবে না, বরং আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। করোনার সময় প্রচুর এরকম যারা নতুন করে নিজেদের মেলে ধরেছেন, এটা যেমন একটা দিক, ঠিক সেরকম অনেকের কাছে অনেক রকম কথা উঠেছে যে এরা জানে না, কিছু নয়, তবুও কেন করছে। কিন্তু আজকে সেই সুপ্ত ভালো লাগাটুকু এখন সে চর্চায় গায়ক হয়ে উঠেছে, এটা একটা নতুন দিক কিনা? অবশ্যই দিক। আজ হয়তো আপনি ভালো গাইতে পারছেন না, কিন্তু আপনার এই গান গাওয়ার প্রথম নেশাটা, ভালো লাগাটা হয়তো আগামী দিনে আপনাকে শিল্পীও করে তুলতে পারে, গায়ক কিংবা গায়িকা। ভালো থাকুন, দেখা হবে, আর এভাবে শিল্পীও করে তুলতে পারে, গায়ক কিংবা গায়িকা। ভালো থাকুন, দেখা হবে।

এখন সত্যি আমাদের গল্পগুলো হারিয়ে যাচ্ছে। একটা সময় একান্নবর্তী পরিবারের নিত্যদিন কত গপ্প, কত আড্ডা, আনন্দ মিলে মিশে থাকত। মানে আনন্দরা গপ্পরাও একে অপরের সঙ্গে মিলে মিশে থাকত মানুষের পাশাপাশি। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, কিংবা কর্মসূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, দেশের বাইরে সবাই থাকে। উঠোনে বসে আড্ডারা আজও ভীষণ মিস করে সেই মানুষগুলোকে, অপেক্ষা করে থাকে সেই মানুষগুলোর ফিরে আসার, এক হওয়ার। এরকম গল্প নিয়ে প্রচুর আড্ডা হবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট ফলো করতে কিন্তু ভুলবেন না। জানি দেখা হবে, কিন্তু কবে বলুন তো? কত মানুষ ফেরার অপেক্ষা করে নিজের মানুষের জন্য। একসঙ্গে জোট বেঁধে থাকার মধ্যে সত্যি একটা আলাদা মাহাত্ম্য আছে। তবে হ্যাঁ, কর্মসূত্রে হোক কিংবা পড়াশোনার জন্য দূরদেশে পাড়ি দিতেই হয়, তারাও কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে একত্রে হয়, একসাথে হয়, তার পরিবারের কাছে, প্রিয় মানুষজনের কাছে ফিরে আসে। বাঙালির সবচেয়ে বড় উৎসব আসছে তো দুর্গাপুজো। আপনি ফিরছেন তো নিজের দেশে, পরিবারের কাছে? জানান না কি প্ল্যান আপনার, বা আপনার যখন পরিবারের সঙ্গে আপনি একত্রে হন কি করেন, কতটা মজা করেন, কতটা ভালো মুহূর্ত শেয়ার করেন, সবটাই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল একান্নবর্তী পরিবার নিয়ে। একান্নবর্তী পরিবার কিংবা যৌথ পরিবারের বাড়ির একটা সত্যি আলাদা স্বাদ আছে। আমার এক বন্ধুর পরিবারে আমার নিয়মিত যাতায়াত ছিল। যখনই দেখলাম ওদের পরিবারটা ভাগ হয়ে গেল, মানে হাড়িটা আলাদা হয়ে গেল, খাবারের স্বাদটা যেন দ্বিগুণ কমে গেল। মানে মানে একসাথে খাবার যখন খেতাম তখন যে স্বাদটা, যে আনন্দটা, সেটা যেন একটু কমে গেল। এটা হয়, এটা হয়তো আমার মনের ভুল হতে পারে, বা হয়তো জানি না এটা নিয়ে আপনি কী বলবেন, একটা কনফিউশন থাকতেই পারে, বা এটা হয়তো মনের ভেতরের একটা খারাপ লাগা, বা আসলে কোনো কিছু দেখতেও বাইরে থেকে ভীষণ ভালো লাগে। যাই হোক, আপনারা যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, ভালো খারাপ সবটাই আমাকে জানান, আমি তো আপনার সবথেকে কাছের বন্ধু। আপনার যদি মনের কোনো কথা থাকে, পরিবারের কোনো কথা থাকে যেটা ভীষণ গোপন বা ভীষণ কষ্টের বা ভীষণ আনন্দের, সবটা আমাকে মন খুলে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্ধ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যেটা বলছিলাম, একান্নবর্তী পরিবার, এই একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় মন খারাপের সুযোগটা খানিকটা কম। এটা কিন্তু ভীষণ সত্যি কথা। মানে যখন আপনি অনেকের সঙ্গে একসাথে মিলে থাকবেন, তখন যদি আপনার মন খারাপ হয়, কেউ না কেউ এসে মানে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা হোক বা আপনার মন খারাপ কেন সেটা জানার চেষ্টা করার মানুষ অনেক সংখ্যায় বেশি থাকে, তখন মন খারাপগুলো যেন কোথাও মানে গুটি গুটি পায়ে পালিয়ে যায়। এটা হওয়াটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ দরকার। আমি ছোটো থেকেই যৌথ পরিবারে বেড়ে উঠেছি। হ্যাঁ, মানে ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, জীবনটা সত্যিই অন্যরকমভাবে গড়ে উঠেছে। মানে আমি দেখেছি বিপদে আপদে পরিবারের সকল মানুষকে আমি পাশে পেয়েছি। এটা সত্যি একটা ব্লেসিংস। মানে লোকবলের তো একটা অদ্ভুত ক্ষমতা আছে, দারুণ একটা ব্যাপার আছে, মানে সেই একাকিত্বটা খানিকটা ঘুচিয়ে দেয়। এরকম একসঙ্গে মিলে থাকার, মানে একসঙ্গে জোট বেঁধে থাকার মধ্যে সত্যি একটা আলাদা মাধুর্য আছে। ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম না, একটা লাঠি থাকলে সহজে ভেঙে যায়, কিন্তু অনেক লাঠি একসাথে থাকলে সেটা কিন্তু সহজে ভাঙে না। সেরকমই যৌথ পরিবার অনেকটা সেরকমই। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নির্দেশ

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একান্ন ভর্তি, এই একান্ন শব্দের অর্থ হলো এক অন্য, মানে এই একই অন্ন যখন সকলে একসাথে ভালোবেসে ভাগ করে খায়, সেই তৃপ্তিটা, সেই স্বাদটা ভীষণ জোরালো হয়, মানে ভীষণ তৃপ্তির হয়। ভালোবাসাটা যেন মিলেমিশে এক হয়ে থাকে। আমি বলছিলাম না সেই আমার বন্ধুর বাড়ির কথা, যখনই দেখলাম সংসারটা ভাগ হলো, হাড়িটা আলাদা হলো, মানে খাবারের স্বাদটা যেন একটু কমে গেছিল। মানে সেটা হয়তো আমার মনে হওয়া হতে পারে, বা আপনারও এরকম কোনো এক্সপিরিয়েন্স হলে অবশ্যই আমাকে জানান, হোয়াটসঅ্যাপ করে জানাবেন। এবং আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ও হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিই, +447503965712। এই একান্নবর্তী পরিবার এবং সকলে মিলেমিশে একসাথে থাকার এটা তো ভীষণ গভীর একটা অনুভূতি, ভীষণ যেন আবেগপ্রবণ হয়ে হারিয়ে যাই। মানে অনেক ফ্যামিলির মানুষকে দেখেছি এরকম দূরে চলে গেছে কিংবা আলাদা হয়ে যাচ্ছে, অনেক পরিবারের সংসারে ভাঙন ধরছে, বা এরকম প্রচুর কিছু আছে। কিন্তু আমি অবশ্যই বলবো, জুড়ে থাকুন, ভালো থাকুন, একসাথে থাকুন, সকলের পাশে থাকুন, কারণ ভালোবাসার মানুষ এবং পরিবারের মানুষ একসঙ্গে জোট বেঁধে

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো রেডিও বাংলানাইট.কম এ শুনছেন ইচ্ছেদানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে। বিদ্যাসাগর উপাধি তো তাকে ব্রিটিশ সরকার দিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাকে আরও একটি উপাধি দিয়েছেন, দয়ার সাগর, তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য। তো আজকে দয়ার সাগরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে এরকম অনেক কাজ করেছেন যেগুলো কিনা বিভিন্ন দিক থেকে মানুষের উপকার করেছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ওনার কাজ আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যার জন্য তার নাম হয়েছে দয়ার সাগর। তো এই দয়ার সাগরকে নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

দয়ার সাগর বলতে গেলে প্রথমেই যার নামটি আসে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি যে কত বড় দয়ালু ছিলেন তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যিনি কিনা ব্রিটেনে চলে গিয়েছিলেন ইংরেজি সাহিত্য রচনা করবেন বলে, কিন্তু তৎকালীন ব্রিটিশ সমাজ তাকে সেই সুযোগ দেয়নি বা তিনি সেইভাবে নিজের লেখা দিয়ে ইমপ্রেস করতে পারেননি তৎকালীন ব্রিটিশ সমাজকে। অটোমেটিক্যালি তার খাদ্যাভাব, তার অত্যন্ত অর্থ সংকটে ভুগছিলেন। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের টাকা খরচ করে তাকে ভারতে নিয়ে আসেন, তার চিকিৎসার সুবন্দোবস্ত করেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত অজস্র কাব্য রচনা করে গিয়েছেন, বাংলায় প্রথম সনেট তিনি রচনা করেছেন। এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু হতোই না যদি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় মধুকবির পাশে দাঁড়াতেন। আর সেই জন্যই মধুকবি বিদ্যাসাগরের নাম দিয়েছিলেন দয়ার সাগর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগরকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা জানি যে বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নিরন্তর গবেষণা, তার নিরন্তর সংগ্রামের ফলে আলটিমেটলি ব্রিটিশ সরকার বিধবা বিবাহের অনুমতি দেন। কিন্তু একটা ব্যাপার কখনো ভেবে দেখেছেন যে কেন তিনি এই কাজটি করে গিয়েছিলেন? তার কারণ হচ্ছে যে তৎকালীন কুলীন হিন্দু সমাজে বাল্য বিধবা যারা ছিলেন তাদের শোচনীয় অবস্থা তার বিবেককে, তার মনকে নাড়া দিয়েছিল এবং তিনি এই অত্যন্ত যন্ত্রণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি ছিলেন সত্যি দয়ার সাগর। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার বলা হয়েছিল, জানেন অমুকে আপনার নামে খুব নিন্দা করছে। সেটা শুনে ঈশ্বরচন্দ্র অবাক হয়ে বলেছিলেন যে সে কি, আমি তো ওর কোনো উপকার করিনি। কেন বলেছিলেন? তার কারণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম অনেক মানুষের উপকার করে গিয়েছেন যারা কিনা উপকৃত হওয়ার পরেও তার নামেই বদনাম করে বেরিয়েছেন, এবং এই ব্যাপারটায় তিনি রীতিমতন অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তথাপি কিন্তু তিনি কারো উপকারের থেকে কখনো পিছিয়ে আসেননি। এরকমই ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকমই ছিলেন আমাদের দয়ার সাগর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিনে আপনার সঙ্গে শেয়ার করছি দয়ার সাগরকে নিয়ে কিছু কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

জীবনের একদম শেষ দিকে কলকাতার শহর সুখ ছেড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে যান সাঁওতালডিহি। সেখানে তৎকালীন সাঁওতালদের সঙ্গেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রীতিমতন তাদের ট্রিটমেন্ট করতেন। আমরা অনেকেই জানি না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও করতে পারতেন এবং সেখানকার মানুষজনদের ছোটোখাটো রোগ থেকে আরম্ভ করে কিছু জটিল রোগ পর্যন্ত তিনি সারিয়ে দিয়েছিলেন। তার বিনিময়ে কখনও কোনো রকম অর্থ দাবিও করেননি। দাবি করবেনই বা কী করে, তিনি তো দয়ার সাগর। তো রেডিও বাংলার .com-এ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল দয়ার সাগরকে নিয়ে। তার জীবনে এরকম অনেক কর্মকাণ্ড আছে যেগুলো গুণে শেষ করা যাবে না, যা কত দিক থেকে মানুষের সাহায্য করেছে সেটাও হয়তো গুণে শেষ করা যাবে না। তো তার মধ্যে থেকে কিছু কর্মকাণ্ডের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কেমন লাগলো এই সমস্ত কথা জেনে জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

ঘরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান ধরিয়ার আড্ডে আমি হাজির রয়েছি এবং অবশ্যই আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান আর অনেক ভালো ভালো কথা। তাই বেশি কথা না বলে অবশ্যই আড্ডার দিকে এগিয়ে যাবো আর শুনবো রেডিও বাংলানেই ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আজকে ঘুরতে যাব কথা দিয়েছিলাম, এবং কোথায় ঘুরতে যাব? একদম ওপার বাংলায়। ওপার বাংলায় ঘুরতে যাওয়ার কথা বললেই সবার ফার্স্টে কিন্তু কক্সবাজার এই নামটা আসে, আর এই নামটা এতটাই সুন্দর, তাহলে ভাবুন সমুদ্র সৈকতটা কতটা সুন্দর হবে। বলা যায় যে লংগেস্ট বিচ, মানে আপনি হেঁটে কমপ্লিট করতেই পারবেন না এই বিচটা, এতটাই বড়। এবং তার সাথে সাথে একদম নীল জলের সীমানা দেখা যাবে এই কক্সবাজার সমুদ্র সৈকতে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
6: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই অক্টোবর লন্ডনে হবে ভাবনা উদ্ভাবন আর সহযোগিতার মিলনস্থল পিণ্ডি সেতু GCF এর ফ্ল্যাগশিপ দুদিনের থট লিডারশিপ সামিট। একসাথে আনছে নীতি নির্ধারক, উদ্যোক্তা, সৃজনশীল শিল্পী আর পরিবর্তন সাধকদের ভারত এবং ইউনাইটেড কিংডম থেকে। যোগ দিন 11 অক্টোবর ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনে, যেখানে আমরা উদযাপন করব সাংস্কৃতিক কূটনীতি, সম্মান জানিয়ে দেবো দোষী নেতাদের এবং গড়ে তুলব এক অভিন্ন ভবিষ্যতের অংশীদায়িত্ব। পিণ্ডি সেতু 2025, যেখানে ভাবনার সংযোগ এবং সম্ভাবনার শুরু। বিস্তারিত জানতে ভিজিট করুন indiesetu.org।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে ওপার বাংলার কক্স বাজার নিয়ে কথা বলছি। আর এই যে কক্স বাজার মানে সমুদ্র সৈকত, যাদের বিচ পছন্দ, যারা মনে করেন যে বিচে বসে একটু নিজেদের মতো করে টাইম কাটাতে পারবো, সমুদ্রের যে ঢেউগুলো সেগুলোকে গোনার চেষ্টা করব, সেভাবে সময় কাটাতে চাইবো, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কক্স বাজারে যেতে হবে। আর সেখানে গিয়ে আপনাকে কী কী করতে হবে, মানে কী কী দেখতে পাবেন, ওই যে বললাম বিচ এতটাই বড়, এতটাই সুন্দর, সেখানেই আপনার অনেকটা টাইম কেটে যাবে। এছাড়াও আপনি কিন্তু আশেপাশেও বেশ কিছুটা জায়গা আছে যেখানে ঘুরতে যেতে পারেন। সেটা নিয়ে ফিরছি আজকের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দে।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেখানে আপনি কিন্তু চাইলে ঘুরে যেতে পারবেন। এছাড়াও লোকাল জিপে করেও কিন্তু আপনি চাইলে ঘুরতে পারবেন। এবং সব থেকে বড় কথা, যারা সি ফুড খেতে ভালোবাসেন তারা কিন্তু অসাধারণ অসাধারণ সি ফুড পাবেন। ওপার বাংলা মানে কিন্তু বেশ ভালো মাছের একটা কি বলবো স্বাদ পাওয়া যায়, বা মাছ খুব ভালো পাওয়া যায়। এবং সেখানে কক্সবাজার সমুদ্র সৈকতে এত অসাধারণ সি ফুড পাওয়া যায়, উহু আর বললাম না। আজকে কক্সবাজার নিয়ে কথা হচ্ছে রেডিও বাংলা নিয়ে .com-এ, এবং অনেক কিছু বলার আছে, তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নিয়ে .com, মন যখন নিরুদ্দেশ।

কোথাও ঘুরতে গেলে আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি না? হ্যাঁ, সমুদ্র সৈকতের আশেপাশের অঞ্চলে কিন্তু আপনাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই হবে। আর সেটা যদি কক্সবাজার সমুদ্র সৈকত হয় তাহলে উঠতেই হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে বসে সেখান থেকে সূর্যোদয়টা যদি দেখেন, অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। রেডিও বাংলার এই .com-এ আজকে সমুদ্র সৈকতের প্রথম তালিকায় কক্সবাজার রয়েছে, এবং কক্সবাজার নিয়ে কথা বলছি ওপার বাংলার ঘুরতে যাওয়ার একটি অন্যতম ভ্রমণের জায়গা, এবং তার সাথে সাথে ভীষণই আকর্ষণীয়। আর আমার মনে হয় যখনই হয় না যে ভীষণ স্ট্রেস বা খুব অগোছলে হয়ে আসছে মনটা, তখন আমার মনে হয় বিচ ইজ দ্য বেস্ট প্লেস আপনার মনটাকে খুশিতে ভরিয়ে তোলার জন্য। রেডিও বাংলার এই .com-এ এই আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। www.radiobanglanet.com। ভালো থাকবেন।

রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে। বিদ্যাসাগর উপাধি তো তাকে ব্রিটিশ সরকার দিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাকে আরও একটি উপাধি দিয়েছেন, দয়ার সাগর, তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য। তো আজকে দয়ার সাগরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে এরকম অনেক কাজ করেছেন যেগুলো কিনা বিভিন্ন দিক থেকে মানুষের উপকার করেছে, তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ওনার কাজ আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যার জন্য তার নাম হয়েছে দয়ার সাগর। তো এই দয়ার সাগরকে নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দয়ার সাগর বলতে গেলে প্রথমেই যার নামটি আসে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি যে কত বড় দয়ালু ছিলেন তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যিনি কিনা ব্রিটেনে চলে গিয়েছিলেন ইংরেজি সাহিত্য রচনা করবেন বলে, কিন্তু তৎকালীন ব্রিটিশ সমাজ তাকে সেই সুযোগ দেয়নি বা তিনি সেইভাবে নিজের লেখা দিয়ে ইমপ্রেস করতে পারেননি তৎকালীন ব্রিটিশ সমাজকে। অটোমেটিক্যালি তার খাদ্যাভাব, তার অত্যন্ত অর্থ সংকটে ভুগছিলেন। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের টাকা খরচ করে তাকে ভারতে নিয়ে আসেন, তার চিকিৎসার সুবন্দোবস্ত করেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত অজস্র কাব্য রচনা করে গিয়েছেন, বাংলায় প্রথম সনেট তিনি রচনা করেছেন। এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু হতোই না যদি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় মধুকবির পাশে দাঁড়াতেন, আর সেই জন্যই মধুকবি বিদ্যাসাগরের নাম দিয়েছিলেন দয়ার সাগর। তো রেডিও বাংলানে .com-এ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগরকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা জানি যে বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নিরন্তর গবেষণা, তার নিরন্তর সংগ্রামের ফলে আলটিমেটলি ব্রিটিশ সরকার বিধবা বিবাহের অনুমতি দেন। কিন্তু একটা ব্যাপার কখনো ভেবে দেখেছেন যে কেন তিনি এই কাজটি করে গিয়েছিলেন? তার কারণ হচ্ছে যে তৎকালীন কুলীন হিন্দু সমাজে বাল্য বিধবা যারা ছিলেন তাদের শোচনীয় অবস্থা তার বিবেককে, তার মনকে নাড়া দিয়েছিল এবং তিনি এই অত্যন্ত যন্ত্রণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি ছিলেন সত্যি দয়ার সাগর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার বলা হয়েছিল, জানেন অমুকে আপনার নামে খুব নিন্দা করছে। সেটা শুনে ঈশ্বরচন্দ্র অবাক হয়ে বলেছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার বলা হয়েছিল জানেন অমুকে আপনার নামে খুব নিন্দা করছে সেটা শুনে ঈশ্বরচন্দ্র

ডটকমে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিনে আপনার সঙ্গে শেয়ার করছি দয়ার সাগরকে নিয়ে কিছু কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

জীবনের একদম শেষ দিকে কলকাতার শহর সুখ ছেড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে যান সাঁওতালডিহি। সেখানে তৎকালীন সাঁওতালদের সঙ্গেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রীতিমতন তাদের ট্রিটমেন্ট করতেন। আমরা অনেকেই জানি না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও করতে পারতেন এবং সেখানকার মানুষজনদের ছোটোখাটো রোগ থেকে আরম্ভ করে কিছু জটিল রোগ পর্যন্ত তিনি সারিয়ে দিয়েছিলেন। তার বিনিময়ে কখনও কোনো রকম অর্থ দাবিও করেননি। দাবি করবেনই বা কী করে, তিনি তো দয়ার সাগর। তো রেডিও বাংলার .com-এ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল দয়ার সাগরকে নিয়ে। তার জীবনে এরকম অনেক কর্মকাণ্ড আছে যেগুলো গুণে শেষ করা যাবে না, যা কত দিক থেকে মানুষের সাহায্য করেছে সেটাও হয়তো গুণে শেষ করা যাবে না। তো তার মধ্যে থেকে কিছু কর্মকাণ্ডের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম, দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। কেমন লাগলো এই সমস্ত কথা জেনে জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধরিয়ার আড্ডে আমি হাজির হয়েছি এবং অবশ্যই আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান আর অনেক ভালো ভালো কথা। তাই বেশি কথা না বলে অবশ্যই আড্ডার দিকে এগিয়ে যাবো আর শুনবো রেডিও বাংলানেই ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com এ আজকে ঘুরতে যাব কথা দিয়েছিলাম, এবং কোথায় ঘুরতে যাব? একদম ওপার বাংলায়। ওপার বাংলায় ঘুরতে যাওয়ার কথা বললেই সবার ফার্স্টে কিন্তু কক্সবাজার এই নামটা আসে, আর এই নামটা এতটাই সুন্দর, তাহলে ভাবুন সমুদ্র সৈকতটা কতটা সুন্দর হবে। বলা যায় যে লংগেস্ট বিচ, মানে আপনি হেঁটে কমপ্লিট করতেই পারবেন না এই বিচটা, এতটাই বড়। এবং তার সাথে সাথে একদম নীল জলের সীমানা দেখা যাবে এই কক্সবাজার সমুদ্র সৈকতে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ito services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট.কম এর ওয়েব তরঙ্গে।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই অক্টোবর লন্ডনে হবে ভাবনা উদ্ভাবন আর সহযোগিতার মিলনস্থল তিনটি সেতু GCF এর ফ্ল্যাগশিপ দুদিনের থট লিডারশিপ সামিট। একসাথে আনছে নীতি নির্ধারক, উদ্যোক্তা, সৃজনশীল শিল্পী আর পরিবর্তন সাধকদের ভারত এবং ইউনাইটেড কিংডম থেকে। যোগ দিন 11 অক্টোবর ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনে, যেখানে আমরা উদযাপন করব সাংস্কৃতিক, কূটনীতি, সম্মানজনক দূরদর্শী নেতাদের এবং গড়ে তুলব এক অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব। ইনিশ সেতু 2025, যেখানে ভাবনার সংযোগ এবং সম্ভাবনার শুরু। বিস্তারিত জানতে ভিজিট করুন indiesetu.org।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে ওপার বাংলার কক্স বাজার নিয়ে কথা বলছি। আর এই যে কক্স বাজার মানে সমুদ্র সৈকত, যাদের বিচ পছন্দ, যারা মনে করেন যে বিচে বসে একটু নিজেদের মতো করে টাইম কাটাতে পারবো, সমুদ্রের যে ঢেউগুলো সেগুলোকে গোনার চেষ্টা করব, সেভাবে সময় কাটাতে চাইব, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কক্স বাজারে যেতে হবে। আর সেখানে গিয়ে আপনাকে কী কী করতে হবে, মানে কী কী দেখতে পাবেন, ওই যে বললাম বিচ এতটাই বড়, এতটাই সুন্দর, সেখানেই আপনার অনেকটা টাইম কেটে যাবে। এছাড়াও আপনি কিন্তু আশেপাশেও বেশ কিছুটা জায়গা আছে যেখানটা ঘুরতে যেতে পারেন। সেটা নিয়ে ফিরছি আজকের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিওবাংলানিউজ.কম-এ আমি রুবিনা আছি এবং কক্সবাজার নিয়ে কথা বলছি, সমুদ্র সৈকত নিয়ে কথা বলছি। যারা সমুদ্র সৈকতে বিচে নিজের মতো টাইম কাটিয়েও মনে হচ্ছে যে কোথাও একটা ঘুরতে গেলে ভালো হয়, তাহলে কিন্তু আপনাদের সামনেই, মানে ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতের সামনেই কিন্তু রয়েছে হিমছড়ি এবং ইনানি বিচ। সেখানে আপনি কিন্তু চাইলে ঘুরে যেতে পারবেন, এছাড়াও লোকাল জিপে করেও কিন্তু আপনি চাইলে ঘুরতে পারবেন। এবং সব থেকে বড় কথা, যারা সি ফুড খেতে ভালোবাসেন তারা কিন্তু অসাধারণ অসাধারণ সি ফুড পাবেন। ওপার বাংলা মানে কিন্তু বেশ ভালো মাছের একটা কি বলবো স্বাদ পাওয়া যায় বা মাছ খুব ভালো পাওয়া যায়। এবং সেখানে কক্সবাজার সমুদ্র সৈকতে এত অসাধারণ সি ফুড পাওয়া যায়, উহু আর বললাম না। আজকে কক্সবাজার নিয়ে কথা হচ্ছে রেডিও বাংলা নিয়ে .com-এ এবং অনেক কিছু বলার আছে, তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নিয়ে .com মন যখন নিরুদ্দেশ।

কোথাও ঘুরতে গেলে আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি না? হ্যাঁ, সমুদ্র সৈকতের আশেপাশের অঞ্চলে কিন্তু আপনাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই হবে। আর সেটা যদি কক্সবাজার সমুদ্র সৈকত হয় তাহলে উঠতেই হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে বসে সেখান থেকে সূর্যোদয়টা যদি দেখেন, অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। রেডিও বাংলার এই .com-এ আজকে সমুদ্র সৈকতের প্রথম তালিকায় কক্সবাজার রয়েছে, এবং কক্সবাজার নিয়ে কথা বলছি ওপার বাংলার ঘুরতে যাওয়ার একটি অন্যতম ভ্রমণের জায়গা, এবং তার সাথে সাথে ভীষণই আকর্ষণীয়। আর আমার মনে হয় যখনই হয় না যে ভীষণ স্ট্রেস বা খুব অগোছলে হয়ে আসছে মনটা, তখন আমার মনে হয় বিচ ইজ দ্য বেস্ট প্লেস আপনার মনটাকে খুশিতে ভরিয়ে তোলার জন্য। রেডিও বাংলা নেই .com-এ এই আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। www.radiobanglanet.com। ভালো থাকবেন।

তো বিদ্যাসাগরের মাতৃভক্তি গল্প অনেকটা কিংবদন্তির মতো। ঈশ্বরচন্দ্রের মা ভগবতী দেবী সেই কুসংস্কারাচ্ছন্ন যুগেও ছিলেন আধুনিক চিন্তার অধিকারিণী। বিদ্যাসাগর তাঁর মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন, তিনি অকাতরে মায়ের ইচ্ছা পূরণ করতেন। গ্রামের দাতব্য চিকিৎসালয় বিদ্যালয়গুলো মায়ের ইচ্ছানুসারে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এবার আসি সেই গল্পটা। অনেকেই আমরা জানি মায়ের কাছ থেকে ছোট ভাইয়ের বিয়ের চিঠি পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছ থেকে ছুটি চাইলেন বাড়ি যাবার জন্য। এংরেজ অধ্যক্ষ ছুটি দিতে না চাইলে তিনি চাকরি ছেড়ে দেবার ইচ্ছা প্রকাশ করলেন, মাতৃ আদেশ অমান্য করা অসম্ভব বলে। পরে ছুটি পেলে রাতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে উন্মত্ত দমোদর নদী, আবহাওয়া খারাপ থাকায় নদী পারাপারের জন্য কোনো নৌকো পাওয়া গেল না। তখন তিনি নদী সাঁতরিয়ে বাড়িতে এসে পৌঁছলেন। এমনই ছিল তার মাতৃভক্তি। মাতৃভক্তি ছিল তার চরিত্রে অন্যতম গুণ। মনে করা হয় বিদ্যাসাগরের সংস্কার আন্দোলন ও মুক্ত চেতনার নেপথ্যে জননী ভগবতী দেবীর বিশেষ প্রেরণা ছিল। বীরসিংহ গ্রামের তিনি মায়ের নির্দেশে বিদ্যালয়, অবৈতনিক ছাত্রাবাস ইত্যাদি গড়েছিলেন। সঙ্গে দেখুন, কোথাও যাবেন না, আমার ফিরে আসবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো আবারও একটু বলি অজানা তথ্য, যেটা হয়তো অনেকেই জানেন না, যে ঈশ্বরচন্দ্রের প্রচণ্ড পরীক্ষাবিধি ছিল এবং এই পরীক্ষার কথা শুনলেই তিনি না বাড়ি থেকে পালিয়ে যেতেন। আরেকটা যেমন খুব জানা যায় যে 1869 সালে বিদ্যাসাগরের গ্রামেই একটি বিধবা বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বিশেষ কোনো কারণে বিয়েটা হয়নি। এই জন্য গ্রাম ছেড়ে চলে আসেন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি কিন্তু নিজের গ্রামে আর কিন্তু যাননি। আমরা ফিরব আবারও তার কথা নিয়ে, আর বিদ্যাসাগরের কথা যতই বলি না কেন শেষ হবার নয়, চলতেই থাকবে, কারণ এরকম কিছু মহাপুরুষের থেকে জানা, তাদের জীবনের যে লড়াই, সেখান থেকে আমরা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হই, আমরা আরও আরও শিখতে পারি, জানতে পারি এবং বুঝতে পারি যে এই সময় আর সেই সময় কত কত পরিবর্তন। সঙ্গে থাকুন, ফিরে আসছে।

ফিরে এলাম আবারও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা। সোম থেকে শুক্র যেভাবে আমাদের আড্ডা জমে ওঠে, আজও ঠিক সেইভাবে একটু অন্যরকমভাবে এগিয়ে চলছে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনছি। এবার একটু অজানা কিছু বিদ্যাসাগর সম্পর্কে শুনব। তো মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলির দুটি সনেট ঈশ্বরচন্দ্রকে নিয়ে লেখা, যেটি লিখেছিলেন 1866 সালে, যদিও প্রথমটিতে বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে কিছুটা রাগঢাক ছিল, কিন্তু পরেরটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা শিরোনামে প্রকট হয়ে উঠেছিল। হয়তো এই ব্যাপারটাও আপনারা অনেকেই হয়তো জানেন না যে বিদ্যাসাগরের বাবা তাকে গোসলের কথা বললে দুই তিন দিন পুকুরের কাছে ঘেঁষতেন না, আবার যেদিন গোসল করতে নিষেধ করতেন সেদিন কিন্তু দুই তিন ঘন্টার আগে পুকুর থেকে উঠতেন না। আমরা আরও অনেক কিছু জানবো, তাই সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটি গানের পর। শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্ব। এখন আবারও গান।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো আবার একটু ফিরে যাই তার কথায়। 1820 সালের 26শে সেপ্টেম্বর তার জন্ম হয়। তো আজকের যেটা পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল, কিন্তু তখন তার ছিল যে জায়গাটা সেটার নাম ছিল হুগলি জেলা। তো পরে বিখ্যাত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা শুধু বিদ্যাসাগর নামে। তো রবীন্দ্রনাথ তার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, বিশ্বকর্মা যেখানে 4 কোটি বাঙালি নির্মাণ করতেছিলেন সেখানে হঠাৎ 2-1 জন মানুষ করিয়া বসেন কেন তাহা বলা কঠিন। রবীন্দ্রনাথের মতে বাঙালির মধ্যে যে 2-1 জন মানুষ ছিলেন তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন। একবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসে রামকৃষ্ণ বললেন, এতদিন ডোবায় ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। সঙ্গে থাকুন, আমরা আরও তার সম্বন্ধে কিছু জানব, কিন্তু এখন সময় হয়ে গেছে আবারও কয়েকটা গান শুনে নেবার। ফিরে এসে আবারও তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এগিয়ে নিয়ে চলব। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। বিদ্যাসাগরের সঙ্গে যখন দেখা করতে আসেন রামকৃষ্ণ দেব, তখন বলেছিলেন যে একদিন ডুবাই ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। তো ঠিক সেইটার পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগরও একটা কথা বলেছিলেন যে সাগরে যখন এসেছেন তখন লোনা জল খেয়ে যান খানিক। লোনা জল কেন? তুমি কি অবিদ্যাসাগর? তুমি যে বিদ্যার সাগর। ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যার সাগর কিংবা দয়ার সাগরই কিন্তু ছিলেন না, তিনি ছিলেন কর্মের সাগর। হ্যাঁ, কারণ 1891 সালের 29শে জুলাই 71 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন। আর সে সময় অনুসন্ধান নামের এক খবরের কাগজ তার মৃত্যু সংবাদ দিয়ে লেখে, বাঙালির শিক্ষাগুরু, বাংলা ভাষার জন্মদাতা, কত অনাথ আতুরের সহায় সম্বল জগৎকে কাঁদিয়ে বাংলাকে শোকে ডুবিয়ে অনন্ত ধামে চলে গেলেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুতে।

0: আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। সত্যি চারিদিকটায় পুজোর গন্ধে যেন মম করছে। দেখতে দেখতে পুজো চলেই এলো। এই গানটা শুনে না ছোট্টবেলার পুজোর কথা মনে পড়ে যায়। মানে এই গানটায় অনেকবার পারফর্ম করেছিলাম। মানে এই গানটা ভীষণ ভীষণ স্পেশাল। মানে গান তো স্মৃতিচারণের ক্ষেত্রে ভীষণ স্পেশাল হয়। মানে ছোটোবেলাটা পুরো চোখের সামনে ফুটে উঠলো। আর পুজোর ছুটি মানে এক মাসের লম্বা বিরতি। মানে সত্যি কী মজারই ছিল না সেসব দিন। এখন ভাবলে ভীষণ মানে অদ্ভুত ভালো লাগে যে এক মাস লম্বা ছুটি একটা। মানে সত্যি এখন পুজোর ছুটি বলতে ওই আর কি, মানে জাস্ট পুজোর কয়েকটা দিন, আর আলাদা করে সেই এক মাসের লম্বা ছুটিটা পাওয়া যায় না। অতএব সময় বলছে বড় হয়ে গেছি। আপনার পুজোর প্ল্যান কী, মানে পুজোর ছুটিতে আপনার প্ল্যান কী, সেটা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।
1: লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে, আয় আয় আয় রে ছুটে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন আজ সত্যি নিরুদ্দেশের পথে, কারণ আমরা হারিয়ে গেছি ছোটোবেলার পুজোর ছুটির দিনগুলোতে। সত্যি ছোটোবেলার পুজোর দিনগুলো কি ভারী মজার ছিল না, সেগুলো ভাবলে আজও মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে। কিন্তু একটা সময়ের পর মানে সেটা ভাবতে ভাবতে দুঃখও হয়, কারণ এখন আর সেই লম্বা টানা এক মাসের ছুটিটা পাই না। আমার মনে আছে যেদিন স্কুল ছুটি পড়তো, মানে পুজোর ছুটি পড়ার যে লাস্ট দিন, সেদিন নানা রকম অনুষ্ঠান হতো স্কুলে, এবং স্কুলে আমরা পুজোর যে কোনো একটা নতুন জামা পরে যেতাম, আর বন্ধুদের সঙ্গে করগুনে আমরা বলতাম তোর কটা জামা হলো, তোর কটা জামা হলো, করগুনে বলতাম। মানে কী ভারী একটা অদ্ভুত মজা হতো সেই সময়টা, সত্যি। মানে আমি জানি আপনারও নিশ্চয়ই এরকম পুজোর ছোটোবেলার যে পুজোর ছুটির মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে, এবং আমাকে জানাতে ইচ্ছে করছে। জানিয়ে দিন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ছোট্টবেলার পুজোর ছুটির গপ্প নিয়ে। যেহেতু আমার বাড়িতে পুজো হয়, ছোটোবেলায় যখন দেখতাম বাড়িতে প্যান্ডেল করার জন্য বাঁশ ফেলছে, মানে বাঁশ আসছে, তখন থেকেই মোটামুটি আমার পুজোর ছুটি শুরু হয়ে যেত। হ্যাঁ, এটা সত্যি কথা। মানে এখন যদিও সারা বছরই বাঁশ খাই, যাই হোক, মানে চোখসাপাট, তখন পঞ্চমী অবধি পড়তে যেতে হতো। মানে তখনকার টিচাররা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, তো কী জ্বালাতন লাগতো। মানে বাড়িতে পুজো, ঠাকুর চলে এসেছে, প্যান্ডেল অলমোস্ট শেষ, মানে আমাদের যিনি প্যান্ডেল করতেন, মানে ঠাকুর চলে আসার পরও প্যান্ডেলের কাজ চলতো, মানে আমাদের ঠাকুরটা একটু আগেই আনা হতো, এবং বাড়িতে গেস্ট আসা শুরু করে দিয়েছে, তখন কি পড়তে যেতে মন চায়? মানে এটা কোনোভাবে সম্ভব নয়, ছোটোবেলায় তো আরোই নয়। এরকম প্রচুর মজার গপ্প আছে, তার মধ্যে কয়েকটা শেয়ার করবো, ফিরছি, মানে সেটা নিয়ে ফিরছি আর কি। ততক্ষণ গান শুনতে থাকুন, আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, এবার তবে মজার গপ্পটা শুরু করা যাক। তখন ক্লাস ইলেভেন, বেশ বড় হয়েছি তখন একটা ভাব। পুজোর ছুটির দিন সংখ্যাও আস্তে আস্তে কমে যাচ্ছে, আর আমার মনে আছে কোচিং ক্লাসে আমার তিনটে সাবজেক্টের পরীক্ষা ছিল, আর আমি ফোন সাইলেন্ট করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু পুজোর সময় স্যারেরা দুপুর বিকেল করে যতটা তাড়াতাড়ি সম্ভব টিউশন শেষ করে দিয়ে, এবং ঘুম থেকে উঠে যথারীতি ঠাকুর আনতে চলে গেছি এবং ঠাকুরকে আস্তে আস্তে প্রে করছিলাম যেন কোনো কেস না খাই। মানে আপনি বুঝতে পারছেন কতটা রিস্ক, মানে পুজোর আগে, ফাইনাল পরীক্ষার আগে আমাদের স্যারের একটা এক্সাম নিতেন পুজোর আগে, তো সেই পরীক্ষাটা না দিয়ে আমি দিব্যি একদম পুজোর আনন্দে মেতে গেছিলাম। হ্যাঁ, থ্যাংকস টু গড যে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেই সময়। মানে যেহেতু পুজোর ছুটির অনেকটা দিন কেটে গেছিলো, স্যারেরাও ভুলে যায়নি, কারণ সবাই পরীক্ষা দিতে এসেছিল, আমি আসিনি, মনে রেখেছিল, কিন্তু এতটা দিন যেহেতু মাঝখানে অতিবাহিত হয়ে গেছিলো সেই জন্য ঝাড়ের তীব্রতাটা অনেকটা কমে গেছিলো। হ্যাঁ, মানে এরকম দুষ্টু আমি ছিলাম, মানে আমার দুষ্টুর নমুনা আপনি আগেও পেয়েছেন, সো এটা নতুন কিছু নয়, আমি এরকমই দুষ্টুমি করতাম। আপনিও নিশ্চয়ই অনেক কিছু দুষ্টুমি করেছেন, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44 7503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পরে।

0: এই যে আমি কিন্তু এসে গেছি
1: জাস্ট ইন টাইম, কিন্তু এইটা পরে অষ্টমীর অঞ্জলি
2: না?
1: হ্যাঁ আসছি
0: খেলো

0: এবার পুজো কমপ্লিট।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পূজোর ছুটির পরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় সত্যি। মানে যখন অতগুলো দিন আনন্দ করার পর আবার নতুন করে স্কুল খুলতো, কোচিং ক্লাসগুলো স্টার্ট হতো, মনটা না সেই পুজোর দিনগুলোই পড়ে থাকতো। মানে আমার তো ভীষণ ভীষণ ওই সময়টা মনে পড়তো। তবে মনটা ভালো হয়ে যেত যখন কোচিং ক্লাসে মহা পেট পুজোর একটা আসর বস্ত, উফ মানে আলাদাই, আহা মানে এই স্বাদটা কিন্তু অতুলনীয়। এইগুলো না ভীষণ মিস করি এখন। আপনিও নিশ্চয়ই ভীষণ ভীষণ মিস করেন। আর কী কী মিস করেন সবটাই আমাকে জানান। মানে +447503965712, মানে সময় বলছে এখন আমাকে টাটা বাই বাই করতে। তাহলে আজ আমি ছুটি নিই, ফিরবো আগামী সোমবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।
1: বলদে সরি আসিবে সিংগায় দিলা হা, আরে সিংগা।

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? সত্যি যদি এমন একটা পথ হতো যেটা চারপাশটা এত সুন্দর যে দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে যাচ্ছি, তবু আমাদের মনে হচ্ছে যেন এই পথ না শেষ হয়। সেই সুদীর্ঘ পথের কথা হয়তো আমরা অনেকেই ভাবি, কিন্তু যদি বলি এমন একটা ছোট্ট পথের কথা যেটা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, তাহলে কেমন হবে বলুন তো? শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে পথ নিয়ে কথা বলছি, সেই পথ যদি না শেষ হয় সেটা দিয়ে শুরু করলাম, সেখানেই এমন একটা পথের গল্প আপনাকে আজ শোনাবো যেই পথ শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, এমনই ছোট্ট সেই রাস্তা। শুনলে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি বিশ্বে কিন্তু এমন রাস্তাও রয়েছে। জানব সেই ছোট্ট পথের গল্প, তবে পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পথ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন রাস্তা যেখানে মানুষ চলছে, যেখানে গাড়ি ঘোড়া চলছে। আর সেই পথ, তা রাজপথ হতে পারে, বড় রাস্তা, ছোট রাস্তা, কিংবা গলি হতে পারে, কিন্তু তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। আর সেই যে পথ, তার মধ্যে যদি আমরা এমন রাস্তার কথা বলি যেটা ভীষণ ছোট্ট, মানে শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ভীষণ অবাক লাগবে। কিন্তু না, এমন ছোট্ট রাস্তাও কিন্তু রয়েছে এই বিশ্বে। সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ক্ষুদ্রতম পথের কথা বলছি, তার কিন্তু রীতিমতো একটা নাম রয়েছে, আর সেই ছোট্ট রাস্তার নাম হলো ইবেনজার প্লেস। আর এই রাস্তাটি আসলে একটি হোটেলের পেছনের অংশ, আর তার দৈর্ঘ্য শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ এই রাস্তার দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। তাহলে নিশ্চয়ই ভাবছেন যে এত ছোট্ট রাস্তা, সেটা রাস্তার আখ্যা পেল কি করে, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

যে কোনো রাস্তারই একটা দৈর্ঘ্য থাকে, সেটা বড় রাস্তা, ছোট রাস্তা কিংবা গলি যাই হোক না কেন। আর প্রতিটি রাস্তার একটা নামও থাকে, কারণ আমরা যখন ঠিকানা বলি তখন কিন্তু আমরা রাস্তার নামও বলি, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই যে রাস্তার একটা দূরত্ব থাকে, সেটা পার হতে একটু সময়ও লাগে, কিন্তু যদি আমি এমন একটা রাস্তার কথা বলি যেটা পার হতে গেলে এক পলকই যথেষ্ট, বলা যায় এই শুরু হলো আর এই শেষ হয়ে গেল, এমনই ছোট্ট সেই রাস্তা। শুনলে নিশ্চয়ই অবাক হচ্ছেন, অবাক হওয়ারই মতো, কারণ সেই রাস্তার দৈর্ঘ্যই এমন, এতটাই ছোট্ট সেই রাস্তা, তার দৈর্ঘ্য 6 ফুট 9 ইঞ্চি, ভাবলেই অবাক লাগছে। আর সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে ছোট্ট রাস্তাটির কথা বলছি তার নাম ইভেনজার প্লেস। এটা একটা হোটেলের পেছনের অংশ। আসলে এটা 1886 গল্প, সেই সময় এই রাস্তাটা রাস্তার মর্যাদা পায়। দুটি রাস্তা এসে হোটেলের কোনায় মিশেছে, আর এই দুটি রাস্তার যোগসূত্রই হলো এই ইভেনজার প্লেস, আর তাই সেটাও রাস্তা হয়ে গিয়েছে, আর এইভাবেই রাস্তার মর্যাদা পেয়েছে এই ইভেনজার প্লেস, যা বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে। আমরা এই ছোট্ট রাস্তার গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ,

এক রাস্তা যা এক পদকেই পার হওয়া যায়, এতটাই ছোট্ট সেই রাস্তা। আর সেই জন্যই তো বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে এই ইবেজার প্লেস, যার দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। শুনলে নিশ্চয় অবাক লাগে, কিন্তু হ্যাঁ, এমন ঘটনা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর সেই ছোট্ট রাস্তার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার কথা বলছি, 1886 সালে এটি রাস্তার মর্যাদা পেয়েছে। এটা আসলে একটা হোটেলের পেছনের অংশ, কিন্তু যেহেতু দুটো রাস্তা এসে এখানে যোগ হয়েছে, সেই জন্য একেও কিন্তু রাস্তার আখ্যা দেওয়া হয়েছে। আর এই আজও ছোট্ট রাস্তা রয়েছে স্কটল্যান্ডের শহর উইকে, যা দেখতে বহু মানুষ ভিড় করে আর অবাক হয়ে যান এই রাস্তার এই দৈর্ঘ্য দেখে। আসলে এটা একটা হোটেল থেকে বার হওয়ার দরজার সামনের অংশ মনে হয়। উইক শহরের অন্যতম আকর্ষণ এই ক্ষুদ্রতম রাস্তা, যা এখন বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার সম্মান পেয়েছে। এত ছোট যে রাস্তা হতে পারে সেটা সত্যি না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। আর সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের ক্ষুদ্রতম রাস্তা নিয়ে, যেই রাস্তা পার হওয়া যায় এক পলকে, কারণ এতটাই ছোট সেই রাস্তা। এর দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি, আর সেই রাস্তা দেখতে হলে অবশ্যই যেতে হবে স্কটল্যান্ডের শহর উইকে। আর সেই ইবেনজার প্লেস সেই রাস্তার নাম, সেই বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে, আর তাই তো বহু মানুষ সেই রাস্তা দেখতে যান। আর এই ক্ষুদ্রতম রাস্তার গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফেলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাট।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে। বিদ্যাসাগর উপাধি তো তাকে ব্রিটিশ সরকার দিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাকে আরও একটি উপাধি দিয়েছেন, দয়ার সাগর, তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য। তো আজকে দয়ার সাগরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে এরকম অনেক কাজ করেছেন যেগুলো কি না বিভিন্ন দিক থেকে মানুষের উপকার করেছে, তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ওনার কাজ আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যার জন্য তার নাম হয়েছে দয়ার সাগর। তো এই দয়ার সাগরকে নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দয়ার সাগর বলতে গেলে প্রথমেই যার নামটি আসে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি যে কত বড় দয়ালু ছিলেন তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যিনি কিনা ব্রিটেনে চলে গিয়েছিলেন ইংরেজি সাহিত্য রচনা করবেন বলে, কিন্তু তৎকালীন ব্রিটিশ সমাজ তাকে সেই সুযোগ দেয়নি বা তিনি সেইভাবে নিজের লেখা দিয়ে ইমপ্রেস করতে পারেননি তৎকালীন ব্রিটিশ সমাজকে। অটোমেটিক্যালি তার খাদ্যাভাব, তার অত্যন্ত অর্থ সংকটে ভুগছিলেন। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের টাকা খরচ করে তাকে ভারতে নিয়ে আসেন, তার চিকিৎসার সুবন্দোবস্ত করেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত অজস্র কাব্য রচনা করে গিয়েছেন, বাংলায় প্রথম সনেট তিনি রচনা করেছেন। এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু হতোই না যদি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় মধুকবির পাশে দাঁড়াতেন, আর সেই জন্যই মধুকবি বিদ্যাসাগরের নাম দিয়েছিলেন দয়ার সাগর। তো রেডিও বাংলানেট .com-এ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগরকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা জানি যে বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নিরন্তর গবেষণা, তার নিরন্তর সংগ্রামের ফলে আলটিমেটলি ব্রিটিশ সরকার বিধবা বিবাহের অনুমতি দেন। কিন্তু একটা ব্যাপার কখনো ভেবে দেখেছেন যে কেন তিনি এই কাজটি করে গিয়েছিলেন? তার কারণ হচ্ছে যে তৎকালীন কুলীন হিন্দু সমাজে বাল্য বিধবা যারা ছিলেন তাদের শোচনীয় অবস্থা তার বিবেককে, তার মনকে নাড়া দিয়েছিল এবং তিনি এই অত্যন্ত যন্ত্রণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি ছিলেন সত্যি দয়ার সাগর। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার বলা হয়েছিল, জানেন অমুকে আপনার নামে খুব নিন্দা করছে। সেটা শুনে ঈশ্বরচন্দ্র অবাক হয়ে বলেছিলেন যে সে কি, আমি তো ওর কোনো উপকার করিনি। কেন বলেছিলেন? তার কারণ হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম অনেক মানুষের উপকার করে গিয়েছেন যারা কিনা উপকৃত হওয়ার পরেও তার নামেই বদনাম করে বেরিয়েছেন, এবং এই ব্যাপারটায় তিনি রীতিমতন অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তথাপি কিন্তু তিনি কারো উপকারের থেকে কখনো পিছিয়ে আসেননি। এরকমই ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকমই ছিলেন আমাদের দয়ার সাগর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিনে আপনার সঙ্গে শেয়ার করছি দয়ার সাগরকে নিয়ে কিছু কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

জীবনের একদম শেষ দিকে কলকাতার শহর সুখ ছেড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে যান সাঁওতালডিহি। সেখানে তৎকালীন সাঁওতালদের সঙ্গেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রীতিমতন তাদের ট্রিটমেন্ট করতেন। আমরা অনেকেই জানি না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও করতে পারতেন এবং সেখানকার মানুষজনদের ছোটোখাটো রোগ থেকে আরম্ভ করে কিছু জটিল রোগ পর্যন্ত তিনি সারিয়ে দিয়েছিলেন। তার বিনিময়ে কখনও কোনো রকম অর্থ দাবিও করেননি। দাবি করবেনই বা কী করে, তিনি তো দয়ার সাগর। তো রেডিও বাংলারে .com-এ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল দয়ার সাগরকে নিয়ে। তার জীবনে এরকম অনেক কর্মকাণ্ড আছে যেগুলো গুণে শেষ করা যাবে না, যা কত দিক থেকে মানুষের সাহায্য করেছে সেটাও হয়তো গুণে শেষ করা যাবে না। তো তার মধ্যে থেকে কিছু কর্মকাণ্ডের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। কেমন লাগলো এই সমস্ত কথা জেনে জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডা আমি হাজির রয়েছি এবং অবশ্যই আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান আর অনেক ভালো ভালো কথা। তাই বেশি কথা না বলে অবশ্যই আড্ডার দিকে এগিয়ে যাবো আর শুনবো রেডিও বাংলানি.com মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com এ আজকে ঘুরতে যাব কথা দিয়েছিলাম, এবং কোথায় ঘুরতে যাব, একদম ওপার বাংলায়। ওপার বাংলায় ঘুরতে যাওয়ার কথা বললেই সবার ফার্স্টে কিন্তু কক্সবাজার এই নামটা আসে, আর এই নামটা এতটাই সুন্দর, তাহলে ভাবুন সমুদ্র সৈকতটা কতটা সুন্দর হবে। বলা যায় যে লংগেস্ট বিচ, মানে আপনি হেঁটে কমপ্লিট করতেই পারবেন না এই বিচটা, এতটাই বড়। এবং তার সাথে সাথে একদম নীল জলের সীমানা দেখা যাবে এই কক্সবাজার সমুদ্র সৈকতে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই অক্টোবর লন্ডনে হবে ভাবনা উদ্ভাবন আর সহযোগিতার মিলনস্থল তিনটি সেতু GCF এর ফ্ল্যাগশিপ দুদিনের থট লিডারশিপ সামিট। একসাথে আনছে নীতি নির্ধারক, উদ্যোক্তা, সৃজনশীল শিল্পী আর পরিবর্তন সাধকদের ভারত এবং ইউনাইটেড কিংডম থেকে। যোগ দিন 11 অক্টোবর ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনে, যেখানে আমরা উদযাপন করব সাংস্কৃতিক কূটনীতি, সম্মানজনক দূরদর্শী নেতাদের এবং গড়ে তুলব এক অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব। ইংলিশ সেতু 2025, যেখানে ভাবনার সংযোগ এবং সম্ভাবনার শুরু। বিস্তারিত জানতে ভিজিট করুন ইংলিশ সেতু .org।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে ওপার বাংলার কক্স বাজার নিয়ে কথা বলছি। আর এই যে কক্স বাজার মানে সমুদ্র সৈকত, যাদের বিচ পছন্দ, যারা মনে করেন যে বিচে বসে একটু নিজেদের মতো করে টাইম কাটাতে পারবো, সমুদ্রের যে ঢেউগুলো সেগুলোকে গোনার চেষ্টা করব, সেভাবে সময় কাটাতে চাইবো, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কক্স বাজারে যেতে হবে। আর সেখানে গিয়ে আপনাকে কী কী করতে হবে, মানে কী কী দেখতে পাবেন, ওই যে বললাম বিচ এতটাই বড়, এতটাই সুন্দর, সেখানেই আপনার অনেকটা টাইম কেটে যাবে। এছাড়াও আপনি কিন্তু আশেপাশেও বেশ কিছুটা জায়গা আছে যেখানে ঘুরতে যেতে পারেন। সেটা নিয়ে ফিরছি আজকের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি এবং কক্সবাজার নিয়ে কথা বলছি, সমুদ্র সৈকত নিয়ে কথা বলছি। যারা সমুদ্র সৈকতে বিচে নিজের মতো টাইম কাটিয়েও মনে হচ্ছে যে কোথাও একটা ঘুরতে গেলে ভালো হয়, তাহলে কিন্তু আপনাদের সামনেই, মানে ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতের সামনেই কিন্তু রয়েছে হিমছড়ি এবং ইনানি বিচ। সেখানে আপনি কিন্তু চাইলে ঘুরে যেতে পারবেন, এছাড়াও লোকাল জিপে করেও কিন্তু আপনি চাইলে ঘুরতে পারবেন। এবং সব থেকে বড় কথা, যারা সি ফুড খেতে ভালোবাসেন তারা কিন্তু অসাধারণ অসাধারণ সি ফুড পাবেন। ওপার বাংলা মানে কিন্তু বেশ ভালো মাছের একটা কি বলবো স্বাদ পাওয়া যায় বা মাছ খুব ভালো পাওয়া যায়। এবং সেখানে কক্সবাজার সমুদ্র সৈকতে এত অসাধারণ সি ফুড পাওয়া যায়, উহু আর বললাম না। আজকে কক্সবাজার নিয়ে কথা হচ্ছে রেডিও বাংলা নিয়ে .com এ এবং অনেক কিছু বলার আছে, তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নিয়ে .com মন যখন নিরুদ্দেশ।

কোথাও ঘুরতে গেলে আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি না? হ্যাঁ, সমুদ্র সৈকতের আশেপাশের অঞ্চলে কিন্তু আপনাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই হবে। আর সেটা যদি কক্সবাজার সমুদ্র সৈকত হয় তাহলে উঠতেই হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে বসে সেখান থেকে সূর্যোদয়টা যদি দেখেন, অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। রেডিও বাংলার এই .com-এ আজকে সমুদ্র সৈকতের প্রথম তালিকায় কক্সবাজার রয়েছে, এবং কক্সবাজার নিয়ে কথা বলছি ওপার বাংলার ঘুরতে যাওয়ার একটি অন্যতম ভ্রমণের জায়গা, এবং তার সাথে সাথে ভীষণই আকর্ষণীয়। আর আমার মনে হয় যখনই হয় না যে ভীষণ স্ট্রেস বা খুব অগোছলে হয়ে আসছে মনটা, তখন আমার মনে হয় বিচ ইজ দ্য বেস্ট প্লেস আপনার মনটাকে খুশিতে ভরিয়ে তোলার জন্য। রেডিও বাংলার এই .com-এ এই আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। www.radiobanglanet.com। ভালো থাকবেন।

তো বিদ্যাসাগরের মাতৃভক্তি গল্প অনেকটা কিংবদন্তির মতো। ঈশ্বরচন্দ্রের মা ভগবতী দেবী সেই কুসংস্কারাচ্ছন্ন যুগেও ছিলেন আধুনিক চিন্তার অধিকারিণী। বিদ্যাসাগর তাঁর মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন, তিনি অকাতরে মায়ের ইচ্ছা পূরণ করতেন। গ্রামের দাতব্য চিকিৎসালয় বিদ্যালয়গুলো মায়ের ইচ্ছানুসারে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এবার আসি সেই গল্পটা। অনেকেই আমরা জানি মায়ের কাছ থেকে ছোট ভাইয়ের বিয়ের চিঠি পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছ থেকে ছুটি চাইলেন বাড়ি যাবার জন্য। এনএচ অধ্যক্ষ ছুটি দিতে না চাইলে তিনি চাকরি ছেড়ে দেবার ইচ্ছা প্রকাশ করলেন, মাতৃ আদেশ অমান্য করা অসম্ভব বলে। পরে ছুটি পেলে রাতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে উন্মত্ত দমোদর নদী, আবহাওয়া খারাপ থাকায় নদী পারাপারের জন্য কোনো নৌকো পাওয়া গেল না। তখন তিনি নদী সাঁতরিয়ে বাড়িতে এসে পৌঁছলেন। এমনই ছিল তার মাতৃভক্তি। মাতৃভক্তি ছিল তার চরিত্রে অন্যতম গুণ। মনে করা হয় বিদ্যাসাগরের সংস্কার আন্দোলন ও মুক্ত চেতনার নেপথ্যে জননী ভগবতী দেবীর বিশেষ প্রেরণা ছিল। বীরসিংহ গ্রামের তিনি মায়ের নির্দেশে বিদ্যালয়, অবৈতনিক ছাত্রাবাস ইত্যাদি গড়েছিলেন। সঙ্গে দেখুন, কোথাও যাবেন না, আমার ফিরে আসবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো আবারও একটু বলি অজানা তথ্য, যেটা হয়তো অনেকেই জানেন না, যে ঈশ্বরচন্দ্রের প্রচণ্ড পরীক্ষাবিধি ছিল এবং এই পরীক্ষার কথা শুনলেই তিনি না বাড়ি থেকে পালিয়ে যেতেন। আরেকটা যেমন খুব জানা যায় যে 1869 সালে বিদ্যাসাগরের গ্রামেই একটি বিধবা বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বিশেষ কোনো কারণে বিয়েটা হয়নি। এই জন্য গ্রাম ছেড়ে চলে আসেন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি কিন্তু নিজের গ্রামে আর কিন্তু যাননি। আমরা ফিরব আবারও তার কথা নিয়ে, আর বিদ্যাসাগরের কথা যতই বলি না কেন শেষ হবার নয়, চলতেই থাকবে, কারণ এরকম কিছু মহাপুরুষের থেকে জানা, তাদের জীবনের যে লড়াই, সেখান থেকে আমরা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হই, আমরা আরও আরও শিখতে পারি, জানতে পারি এবং বুঝতে পারি যে এই সময় আর সেই সময় কত কত পরিবর্তন। সঙ্গে থাকুন, ফিরে আসছে।

ফিরে এলাম আবারও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা। সোম থেকে শুক্র যেভাবে আমাদের আড্ডা জমে ওঠে, আজও ঠিক সেইভাবে একটু অন্যরকমভাবে এগিয়ে চলছে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনছি। এবার একটু অজানা কিছু বিদ্যাসাগর সম্পর্কে শুনব। তো মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলির দুটি সনেট ঈশ্বরচন্দ্রকে নিয়ে লেখা, যেটি লিখেছিলেন 1866 সালে, যদিও প্রথমটিতে বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে কিছুটা রাগঢাক ছিল, কিন্তু পরেরটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা শিরোনামে প্রকট হয়ে উঠেছিল। হয়তো এই ব্যাপারটাও আপনারা অনেকেই হয়তো জানেন না যে বিদ্যাসাগরের বাবা তাকে গোসলের কথা বললে দুই তিন দিন পুকুরের কাছে ঘেঁষতেন না, আবার যেদিন গোসল করতে নিষেধ করতেন সেদিন কিন্তু দুই তিন ঘন্টার আগে পুকুর থেকে উঠতেন না। আমরা আরও অনেক কিছু জানবো, তাই সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটি গানের পর। শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্ব। এখন আবারও গান।

শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ। বাংলার গান বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো আবার একটু ফিরে যাই তার কথায়। 1820 সালের 26শে সেপ্টেম্বর তার জন্ম হয়। তো আজকের যেটা পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল, কিন্তু তখন তার ছিল যে জায়গাটা সেটার নাম ছিল হুগলি জেলায়। তো পরে বিখ্যাত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা শুধু বিদ্যাসাগর নামে। তো রবীন্দ্রনাথ তার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, বিশ্বকর্মা যেখানে 4 কোটি বাঙালি নির্মাণ করতেছিলেন সেখানে হঠাৎ 2-1 জন মানুষ করিয়া বসেন কেন তাহা বলা কঠিন। রবীন্দ্রনাথের মতে বাঙালির মধ্যে যে 2-1 জন মানুষ ছিলেন তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন। একবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসে রামকৃষ্ণ বললেন, এতদিন ডোবায় ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। সঙ্গে থাকুন, আমরা আরও তার সম্বন্ধে কিছু জানব, কিন্তু এখন সময় হয়ে গেছে আবারও কয়েকটা গান শুনে নেবার। ফিরে এসে আবারও তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এগিয়ে নিয়ে চলব। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। বিদ্যাসাগরের সঙ্গে যখন দেখা করতে আসেন রামকৃষ্ণ দেব, তখন বলেছিলেন যে একদিন ডুবাই ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। তো ঠিক সেইটার পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগরও একটা কথা বলেছিলেন যে সাগরে যখন এসেছেন তখন লোনা জল খেয়ে যান খানিক। লোনা জল কেন? তুমি কি অবিদ্যাসাগর? তুমি যে বিদ্যার সাগর। ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যার সাগর কিংবা দয়ার সাগরই কিন্তু ছিলেন না, তিনি ছিলেন কর্মের সাগর। হ্যাঁ, কারণ 1891 সালের 29শে জুলাই 71 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন। আর সে সময় অনুসন্ধান নামের এক খবরের কাগজ তার মৃত্যু সংবাদ দিয়ে লেখে, বাঙালির শিক্ষাগুরু, বাংলা ভাষার জন্মদাতা, কত অনাথ আতুরের সহায় সম্বল জগৎকে কাঁদিয়ে বাংলাকে শোকে ডুবিয়ে অনন্ত ধামে চলে গেলেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ। মন যখন

0: এসেছে, আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। সত্যি চারিদিকটায় পুজোর গন্ধে যেন মম করছে। দেখতে দেখতে পুজো চলেই এলো। এই গানটা শুনে না ছোট্টবেলার পুজোর কথা মনে পড়ে যায়। মানে এই গানটায় অনেকবার পারফর্ম করেছিলাম। মানে এই গানটা ভীষণ ভীষণ স্পেশাল। মানে গান তো স্মৃতিচারণের ক্ষেত্রে ভীষণ স্পেশাল হয়। মানে ছোটোবেলাটা পুরো চোখের সামনে ফুটে উঠলো। আর পুজোর ছুটি মানে এক মাসের লম্বা বিরতি। মানে সত্যি কী মজারই ছিল না সেসব দিন। এখন ভাবলে ভীষণ মানে অদ্ভুত ভালো লাগে যে এক মাস লম্বা ছুটি একটা, মানে সত্যি। এখন পুজোর ছুটি বলতে ওই আর কি, মানে জাস্ট পুজোর কয়েকটা দিন, আর আলাদা করে সেই এক মাসের লম্বা ছুটিটা পাওয়া যায় না। অতএব সময় বলছে বড় হয়ে গেছি। আপনার পুজোর প্ল্যান কি, মানে পুজোর ছুটিতে আপনার প্ল্যান কি, সেটা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।
1: লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে, আয় আয় আয় রে ছুটে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ মন যখন নিরুদ্দেশ। মন আজ সত্যি নিরুদ্দেশের পথে, কারণ আমরা হারিয়ে গেছি ছোটোবেলার পুজোর ছুটির দিনগুলোতে। সত্যি ছোটোবেলার পুজোর দিনগুলো কী ভারী মজার ছিল না, সেগুলো ভাবলে আজও মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে। কিন্তু একটা সময়ের পর মানে সেটা ভাবতে ভাবতে দুঃখও হয়, কারণ এখন আর সেই লম্বা টানা এক মাসের ছুটিটা পাই না। আমার মনে আছে যেদিন স্কুল ছুটি পড়তো, মানে পুজোর ছুটি পড়ার যে লাস্ট দিন, সেদিন নানা রকম অনুষ্ঠান হতো স্কুলে, এবং স্কুলে আমরা পুজোর যে কোনো একটা নতুন জামা পরে যেতাম। আর বন্ধুদের সঙ্গে করগুনে আমরা বলতাম, তোর কটা জামা হলো, তোর কটা জামা হলো, করগুনে বলতাম। মানে কী ভারী একটা অদ্ভুত মজা হতো সেই সময়টা। সত্যি মানে আমি জানি আপনারও নিশ্চয়ই এরকম পুজোর ছোটোবেলার যে পুজোর ছুটির মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে এবং আমাকে জানাতে ইচ্ছে করছে। জানিয়ে দিন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ছোট্টবেলার পুজোর ছুটির গপ্প নিয়ে। যেহেতু আমার বাড়িতে পুজো হয়, ছোটোবেলায় যখন দেখতাম বাড়িতে প্যান্ডেল করার জন্য বাঁশ ফেলছে, মানে বাঁশ আসছে, তখন থেকেই মোটামুটি আমার পুজোর ছুটি শুরু হয়ে যেত। হ্যাঁ, এটা সত্যি কথা। মানে এখন যদিও সারা বছরই বাঁশ খাই, যাই হোক, মানে চোখ সাপাট, তখন পঞ্চমী অবধি পড়তে যেতে হতো। মানে তখনকার টিচাররা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, তো কি জ্বালাতন লাগতো। মানে বাড়িতে পুজো, ঠাকুর চলে এসেছে, প্যান্ডেল অলমোস্ট শেষ, মানে আমাদের যিনি প্যান্ডেল করতেন, মানে ঠাকুর চলে আসার পরও প্যান্ডেলের কাজ চলতো, মানে আমাদের ঠাকুরটা একটু আগেই আনা হতো, এবং বাড়িতে গেস্ট আসা শুরু করে দিয়েছে, তখন কি পড়তে যেতে মন চায়? মানে এটা কোনোভাবে সম্ভব নয়, ছোটোবেলায় তো আরোই নয়। এরকম প্রচুর মজার গপ্প আছে, তার মধ্যে কয়েকটা শেয়ার করবো ফিরছি, মানে সেটা নিয়ে ফিরছি আর কি। ততক্ষণ গান শুনতে থাকুন, আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, এবার তবে মজার গপ্পটা শুরু করা যাক। তখন ক্লাস ইলেভেন, বেশ বড় হয়েছি তখন একটা ভাব। পুজোর ছুটির দিন সংখ্যাও আস্তে আস্তে কমে যাচ্ছে, আর আমার মনে আছে কোচিং ক্লাসে আমার তিনটে সাবজেক্টের পরীক্ষা ছিল, আর আমি ফোন সাইলেন্ট করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু পুজোর সময় স্যারেরা দুপুর বিকেল করে যতটা তাড়াতাড়ি সম্ভব টিউশন শেষ করে দিয়ে এবং ঘুম থেকে উঠে যথারীতি ঠাকুর আনতে চলে গেছি এবং ঠাকুরকে আস্তে আস্তে প্রে করছিলাম যেন কোনো কেস না খাই। মানে আপনি বুঝতে পারছেন কতটা রিস্ক, মানে পুজোর আগে, ফাইনাল পরীক্ষার আগে আমাদের স্যারেরা একটা এক্সাম নিতেন পুজোর আগে, তো সেই পরীক্ষাটা না দিয়ে আমি দিব্যি একদম পুজোর আনন্দে মেতে গেছিলাম। হ্যাঁ, থ্যাঙ্কস টু গড যে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেই সময়। মানে যেহেতু পুজোর ছুটির অনেকটা দিন কেটে গেছিলো, স্যারেরাও ভুলে যায়নি, কারণ সবাই পরীক্ষা দিতে এসেছিলো, আমি আসিনি, মনে রেখেছিল, কিন্তু এতটা দিন যেহেতু মাঝখানে অতিবাহিত হয়ে গেছিলো সেই জন্য ঝাড়ের তীব্রতাটা অনেকটা কমে গেছিলো। হ্যাঁ, মানে এরকম দুষ্টু আমি ছিলাম, মানে আমার দুষ্টুর নমুনা আপনি আগেও পেয়েছেন, সো এটা নতুন কিছু নয়, আমি এরকমই দুষ্টুমি করতাম। আপনিও নিশ্চয়ই অনেক কিছু দুষ্টুমি করেছেন, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পরে।

0: এই যে আমি কিন্তু এসে গেছি
1: জাস্ট ইন টাইম, কিন্তু এইটা পরে অষ্টমীর অঞ্জলি। হ্যাঁ আসছি,
0: খেলো।

0: স্মাইল। এবার পুজো কমপ্লিট।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পূজোর ছুটির পরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় সত্যি। মানে যখন অতগুলো দিন আনন্দ করার পর আবার নতুন করে স্কুল খুলতো, কোচিং ক্লাসগুলো স্টার্ট হতো, মনটা না সেই পুজোর দিনগুলোই পড়ে থাকতো। মানে আমার তো ভীষণ ভীষণ ওই সময়টা মনে পড়তো। তবে মনটা ভালো হয়ে যেত যখন কোচিং ক্লাসে মহা পেট পুজোর একটা আসর বসতো। উফ, মানে আলাদাই, আহা, মানে এই স্বাদটা কিন্তু অতুলনীয়। এইগুলো না ভীষণ মিস করি এখন। আপনিও নিশ্চয়ই ভীষণ ভীষণ মিস করেন। আর কী কী মিস করেন সবটাই আমাকে জানান। মানে +447503965712, মানে সময় বলছে এখন আমাকে টাটা বাই বাই করতে। তাহলে আজ আমি ছুটি নিই, ফিরবো আগামী সোমবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বলো দে সরিয়া।

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? সত্যি যদি এমন একটা পথ হতো যেটা চারপাশটা এত সুন্দর যে দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে যাচ্ছি, তবু আমাদের মনে হচ্ছে যেন এই পথ না শেষ হয়। সেই সুদীর্ঘ পথের কথা হয়তো আমরা অনেকেই ভাবি, কিন্তু যদি বলি এমন একটা ছোট্ট পথের কথা যেটা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, তাহলে কেমন হবে বলুন তো? শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে পথ নিয়ে কথা বলছি, সেই পথ যদি না শেষ হয় সেটা দিয়ে শুরু করলাম, সেখানেই এমন একটা পথের গল্প আপনাকে আজ শোনাবো যেই পথ শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, এমনই ছোট্ট সেই রাস্তা। শুনলে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি বিশ্বে কিন্তু এমন রাস্তাও রয়েছে। জানবো সেই ছোট্ট পথের গল্প, তবে পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পথ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন রাস্তা যেখানে মানুষ চলছে, যেখানে গাড়ি ঘোড়া চলছে, আর সেই পথ তা রাজপথ হতে পারে, বড় রাস্তা, ছোট রাস্তা কিংবা গলি হতে পারে, কিন্তু তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। আর সেই যে পথ, তার মধ্যে যদি আমরা এমন রাস্তার কথা বলি যেটা ভীষণ ছোট্ট, মানে শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ভীষণ অবাক লাগবে। কিন্তু না, এমন ছোট্ট রাস্তাও কিন্তু রয়েছে এই বিশ্বে। সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ক্ষুদ্রতম পথের কথা বলছি, তার কিন্তু রীতিমতো একটা নাম রয়েছে, আর সেই ছোট্ট রাস্তার নাম হলো ইবেনজার প্লেস। আর এই রাস্তাটি আসলে একটি হোটেলের পেছনের অংশ, আর তার দৈর্ঘ্য শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ এই রাস্তার দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। তাহলে নিশ্চয়ই ভাবছেন যে এত ছোট্ট রাস্তা, সেটা রাস্তার আখ্যা পেল কি করে, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: বলো,
0: তুমি।

যে কোনো রাস্তারই একটা দৈর্ঘ্য থাকে, সেটা বড় রাস্তা, ছোট রাস্তা কিংবা গলি যাই হোক না কেন। আর প্রতিটি রাস্তার একটা নামও থাকে, কারণ আমরা যখন ঠিকানা বলি তখন কিন্তু আমরা রাস্তার নামও বলি, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই যে রাস্তার একটা দূরত্ব থাকে, সেটা পার হতে একটু সময়ও লাগে, কিন্তু যদি আমি এমন একটা রাস্তার কথা বলি যেটা পার হতে গেলে এক পলকই যথেষ্ট, বলা যায় এই শুরু হলো আর এই শেষ হয়ে গেল, এমনই ছোট্ট সেই রাস্তা। শুনলে নিশ্চয়ই অবাক হচ্ছেন, অবাক হওয়ারই মতো, কারণ সেই রাস্তার দৈর্ঘ্যই এমন, এতটাই ছোট্ট সেই রাস্তা, তার দৈর্ঘ্য 6 ফুট 9 ইঞ্চি, ভাবলেই অবাক লাগছে। আর সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে ছোট্ট রাস্তাটির কথা বলছি তার নাম ইভেনজার প্লেস। এটা একটা হোটেলের পেছনের অংশ, আসলে এটা 1886 গল্প। সেই সময় এই রাস্তাটা রাস্তার মর্যাদা পায়, দুটি রাস্তা এসে হোটেলের কোনায় মিশেছে, আর এই দুটি রাস্তার যোগসূত্রই হলো এই ইভেনজার প্লেস, আর তাই সেটাও রাস্তা হয়ে গিয়েছে, আর এইভাবেই রাস্তার মর্যাদা পেয়েছে এই ইভেনজার প্লেস, যা বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে। আমরা এই ছোট্ট রাস্তার গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এ যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এক রাস্তা যা এক পলকেই পার হওয়া যায়, এতটাই ছোট্ট সেই রাস্তা। আর সেই জন্যই তো বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে এই ইবেজার প্লেস, যার দৈর্ঘ্য মাত্র পার হওয়া যায়, এতটাই ছোট্ট সেই রাস্তা। আর সেই জন্যই তো বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে এই

হয়েছে সেই জন্য একেও কিন্তু রাস্তার আখ্যা দেওয়া হয়েছে। আর এই আজও ছোট্ট রাস্তা রয়েছে স্কটল্যান্ডের শহর উইকে, যা দেখতে বহু মানুষ ভিড় করে আর অবাক হয়ে যান এই রাস্তার এই দৈর্ঘ্য দেখে। আসলে এটা একটা হোটেল থেকে বার হওয়ার দরজার সামনের অংশ মনে হয়। উইক শহরের অন্যতম আকর্ষণ এই ক্ষুদ্রতম রাস্তা, যা এখন বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার সম্মান পেয়েছে। এত ছোট যে রাস্তা হতে পারে সেটা সত্যি না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। আর সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের ক্ষুদ্রতম রাস্তা নিয়ে, যেই রাস্তা পার হওয়া যায় এক পলকে, কারণ এতটাই ছোট সেই রাস্তা। এর দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। আর সেই রাস্তা দেখতে হলে অবশ্যই যেতে হবে স্কটল্যান্ডের শহর উইকে। আর সেই ইবেনজার প্লেস সেই রাস্তার নাম, সেই বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে, আর তাই তো বহু মানুষ সেই রাস্তা দেখতে যান। আর এই ক্ষুদ্রতম রাস্তার গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খোশারিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে। বিদ্যাসাগর উপাধি তো তাকে ব্রিটিশ সরকার দিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাকে আরও একটি উপাধি দিয়েছেন, দয়ার সাগর, তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য। তো আজকে দয়ার সাগরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে এরকম অনেক কাজ করেছেন যেগুলো কিনা বিভিন্ন দিক থেকে মানুষের উপকার করেছে, তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ওনার কাজ আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যার জন্য তার নাম হয়েছে দয়ার সাগর। তো এই দয়ার সাগরকে নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দয়ার সাগর বলতে গেলে প্রথমেই যার নামটি আসে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি যে কত বড় দয়ালু ছিলেন তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যিনি কিনা ব্রিটেনে চলে গিয়েছিলেন ইংরেজি সাহিত্য রচনা করবেন বলে, কিন্তু তৎকালীন ব্রিটিশ সমাজ তাকে সেই সুযোগ দেয়নি বা তিনি সেইভাবে নিজের লেখা দিয়ে ইমপ্রেস করতে পারেননি তৎকালীন ব্রিটিশ সমাজকে। অটোমেটিক্যালি তার খাদ্যাভাব, তার অত্যন্ত অর্থ সংকটে ভুগছিলেন। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের টাকা খরচ করে তাকে ভারতে নিয়ে আসেন, তার চিকিৎসার সুবন্দোবস্ত করেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত অজস্র কাব্য রচনা করে গিয়েছেন, বাংলায় প্রথম সনেট তিনি রচনা করেছেন। এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু হতোই না যদি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় মধুকবির পাশে দাঁড়াতেন। আর সেই জন্যই মধুকবি বিদ্যাসাগরের নাম দিয়েছিলেন দয়ার সাগর। তো রেডিও বাংলানে .com-এ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগরকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

আমরা জানি যে বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নিরন্তর গবেষণা, তার নিরন্তর সংগ্রামের ফলে আলটিমেটলি ব্রিটিশ সরকার বিধবা বিবাহের অনুমতি দেন। কিন্তু একটা ব্যাপার কখনো ভেবে দেখেছেন যে কেন তিনি এই কাজটি করে গিয়েছিলেন? তার কারণ হচ্ছে যে তৎকালীন কুলীন হিন্দু সমাজে বাল্য বিধবা যারা ছিলেন তাদের শোচনীয় অবস্থা তার বিবেককে, তার মনকে নাড়া দিয়েছিল এবং তিনি এই অত্যন্ত যন্ত্রণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি ছিলেন সত্যি দয়ার সাগর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার বলা হয়েছিল, জানেন অমুকে আপনার নামে খুব নিন্দা করছে। সেটা শুনে ঈশ্বরচন্দ্র অবাক হয়ে বলেছিলেন যে সে কি, আমি তো ওর কোনো উপকার করিনি। কেন বলেছিলেন? তার কারণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম অনেক মানুষের উপকার করে গিয়েছেন, যারা কিনা উপকৃত হওয়ার পরেও তার নামেই বদনাম করে বেরিয়েছেন, এবং এই ব্যাপারটায় তিনি রীতিমতন অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তথাপি কিন্তু তিনি কারো উপকারের থেকে কখনো পিছিয়ে আসেননি। এরকমই ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকমই ছিলেন আমাদের দয়ার সাগর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিনে আপনার সঙ্গে শেয়ার করছি দয়ার সাগরকে নিয়ে কিছু কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

জীবনের একদম শেষ দিকে কলকাতার শহর সুখ ছেড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে যান সাঁওতালডিহি। সেখানে তৎকালীন সাঁওতালদের সঙ্গেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রীতিমতন তাদের ট্রিটমেন্ট করতেন। আমরা অনেকেই জানি না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও করতে পারতেন এবং সেখানকার মানুষজনদের ছোটোখাটো রোগ থেকে আরম্ভ করে কিছু জটিল রোগ পর্যন্ত তিনি সারিয়ে দিয়েছিলেন। তার বিনিময়ে কখনও কোনো রকম অর্থ দাবিও করেননি। দাবি করবেনই বা কী করে, তিনি তো দয়ার সাগর। তো রেডিও বাংলার .com-এ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল দয়ার সাগরকে নিয়ে। তার জীবনে এরকম অনেক কর্মকাণ্ড আছে যেগুলো গুণে শেষ করা যাবে না, যা কত দিক থেকে মানুষের সাহায্য করেছে সেটাও হয়তো গুণে শেষ করা যাবে না। তো তার মধ্যে থেকে কিছু কর্মকাণ্ডের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কেমন লাগলো এই সমস্ত কথা জেনে জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

গায়ে ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় হো তবু সে সময় ঘড়ি

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান ধরিয়ার আড্ডে আমি হাজির রয়েছি এবং অবশ্যই আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান আর অনেক ভালো ভালো কথা। তাই বেশি কথা না বলে অবশ্যই আড্ডার দিকে এগিয়ে যাবো আর শুনবো রেডিও বাংলানেই ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আজকে ঘুরতে যাব কথা দিয়েছিলাম, এবং কোথায় ঘুরতে যাব, একদম ওপার বাংলায়। ওপার বাংলায় ঘুরতে যাওয়ার কথা বললেই সবার ফার্স্টে কিন্তু কক্সবাজার এই নামটা আসে, আর এই নামটা এতটাই সুন্দর, তাহলে ভাবুন সমুদ্র সৈকতটা কতটা সুন্দর হবে। বলা যায় যে লংগেস্ট বিচ, মানে আপনি হেঁটে কমপ্লিট করতেই পারবেন না এই বিচটা, এতটাই বড়। এবং তার সাথে সাথে একদম নীল জলের সীমানা দেখা যাবে এই কক্সবাজার সমুদ্র সৈকতে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই অক্টোবর লন্ডনে হবে ভাবনা উদ্ভাবন আর সহযোগিতা মিলনস্থল পিণ্ডি সেতু GCF এর ফ্ল্যাগশিপ দুদিনের থট লিডারশিপ সামিট। একসাথে আনছে নীতি নির্ধারক, উদ্যোক্তা, সৃজনশীল শিল্পী আর পরিবর্তন সাধকদের ভারত এবং ইউনাইটেড কিংডম থেকে। যোগ দিন 11 অক্টোবর ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনে, যেখানে আমরা উদযাপন করব সাংস্কৃতিক কূটনীতি, সম্মান জানিয়ে দেবো দোষী নেতাদের এবং গড়ে তুলব এক অভিন্ন ভবিষ্যতের অংশীদায়িত্ব। পিণ্ডি সেতু 2025, যেখানে ভাবনার সংযোগ এবং সম্ভাবনার শুরু। বিস্তারিত জানতে ভিজিট করুন indiesetu.org।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে ওপার বাংলার কক্স বাজার নিয়ে কথা বলছি। আর এই যে কক্স বাজার মানে সমুদ্র সৈকত, যাদের বিচ পছন্দ, যারা মনে করেন যে বিচে বসে একটু নিজেদের মতো করে টাইম কাটাতে পারবো, সমুদ্রের যে ঢেউগুলো সেগুলোকে গোনার চেষ্টা করব, সেভাবে সময় কাটাতে চাইব, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কক্স বাজারে যেতে হবে। আর সেখানে গিয়ে আপনাকে কী কী করতে হবে, মানে কী কী দেখতে পাবেন, ওই যে বললাম বিচ এতটাই বড়, এতটাই সুন্দর, সেখানেই আপনার অনেকটা টাইম কেটে যাবে। এছাড়াও আপনি কিন্তু আশেপাশেও বেশ কিছুটা জায়গা আছে যেখানে ঘুরতে যেতে পারেন। সেটা নিয়ে ফিরছি আজকের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিওবাংলানিউজ.কম এ আমি রুবিনা আছি এবং কক্সবাজার নিয়ে কথা বলছি, সমুদ্র সৈকত নিয়ে কথা বলছি। যারা সমুদ্র সৈকতে বিচে নিজের মতো টাইম কাটিয়েও মনে হচ্ছে যে কোথাও একটা ঘুরতে গেলে ভালো হয়, তাহলে কিন্তু আপনাদের সামনেই, মানে ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতের সামনেই কিন্তু রয়েছে হিমছড়ি এবং ইনানি বিচ। সেখানে আপনি কিন্তু চাইলে ঘুরে যেতে পারবেন, এছাড়াও লোকাল জিপে করেও কিন্তু আপনি চাইলে ঘুরতে পারবেন। এবং সব থেকে বড় কথা, যারা সি ফুড খেতে ভালোবাসেন তারা কিন্তু অসাধারণ অসাধারণ সি ফুড পাবেন। ওপার বাংলা মানে কিন্তু বেশ ভালো মাছের একটা কি বলবো স্বাদ পাওয়া যায় বা মাছ খুব ভালো পাওয়া যায়। এবং সেখানে কক্সবাজার সমুদ্র সৈকতে এত অসাধারণ সি ফুড পাওয়া যায়, উহু আর বললাম না। আজকে কক্সবাজার নিয়ে কথা হচ্ছে রেডিও বাংলা নিয়ে .com এ এবং অনেক কিছু বলার আছে, তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নিয়ে .com মন যখন নিরুদ্দেশ।

কোথাও ঘুরতে গেলে আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি না? হ্যাঁ, সমুদ্র সৈকতের আশেপাশের অঞ্চলে কিন্তু আপনাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই হবে। আর সেটা যদি কক্সবাজার সমুদ্র সৈকত হয় তাহলে উঠতেই হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে বসে সেখান থেকে সূর্যোদয়টা যদি দেখেন, অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। রেডিও বাংলার এই .com-এ আজকে সমুদ্র সৈকতের প্রথম তালিকায় কক্সবাজার রয়েছে, এবং কক্সবাজার নিয়ে কথা বলছি ওপার বাংলার ঘুরতে যাওয়ার একটি অন্যতম ভ্রমণের জায়গা, এবং তার সাথে সাথে ভীষণই আকর্ষণীয়। আর আমার মনে হয় যখনই হয় না যে ভীষণ স্ট্রেস বা খুব অগোছালো হয়ে আসছে মনটা, তখন আমার মনে হয় বিচ ইজ দ্য বেস্ট প্লেস আপনার মনটাকে খুশিতে ভরিয়ে তোলার জন্য। রেডিও বাংলা নেই .com-এ এই আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। www.radiobanglanet.com ভালো থাকবেন।

তো বিদ্যাসাগরের মাতৃভক্তি গল্প অনেকটা কিংবদন্তির মতো। ঈশ্বরচন্দ্রের মা ভগবতী দেবী সেই কুসংস্কারাচ্ছন্ন যুগেও ছিলেন আধুনিক চিন্তার অধিকারিণী। বিদ্যাসাগর তাঁর মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন, তিনি অকাতরে মায়ের ইচ্ছা পূরণ করতেন। গ্রামের দাতব্য চিকিৎসালয় বিদ্যালয়গুলো মায়ের ইচ্ছানুসারে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এবার আসি সেই গল্পটা। অনেকেই আমরা জানি মায়ের কাছ থেকে ছোট ভাইয়ের বিয়ের চিঠি পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছ থেকে ছুটি চাইলেন বাড়ি যাবার জন্য। এংরেজ অধ্যক্ষ ছুটি দিতে না চাইলে তিনি চাকরি ছেড়ে দেবার ইচ্ছা প্রকাশ করলেন, মাতৃ আদেশ অমান্য করা অসম্ভব বলে। পরে ছুটি পেলে রাতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে উন্মত্ত দমোদর নদী, আবহাওয়া খারাপ থাকায় নদী পারাপারের জন্য কোনো নৌকো পাওয়া গেল না। তখন তিনি নদী সাঁতরিয়ে বাড়িতে এসে পৌঁছলেন। এমনই ছিল তার মাতৃভক্তি। মাতৃভক্তি ছিল তার চরিত্রে অন্যতম গুণ। মনে করা হয় বিদ্যাসাগরের সংস্কার আন্দোলন ও মুক্ত চেতনার নেপথ্যে জননী ভগবতী দেবীর বিশেষ প্রেরণা ছিল। বীরসিংহ গ্রামের তিনি মায়ের নির্দেশে বিদ্যালয়, অবৈতনিক ছাত্রাবাস ইত্যাদি গড়েছিলেন। সঙ্গে দেখুন, কোথাও যাবেন না, আমার ফিরে আসবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো আবারও একটু বলি অজানা তথ্য, যেটা হয়তো অনেকেই জানেন না, যে ঈশ্বরচন্দ্রের প্রচণ্ড পরীক্ষা ব্যথি ছিল, এবং এই পরীক্ষার কথা শুনলেই তিনি না বাড়ি থেকে পালিয়ে যেতেন। আরেকটা যেমন খুব জানা যায় যে 1869 সালে বিদ্যাসাগরের গ্রামেই একটি বিধবা বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বিশেষ কোনো কারণে বিয়েটা হয়নি। এই জন্য গ্রাম ছেড়ে চলে আসেন, এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি কিন্তু নিজের গ্রামে আর কিন্তু যাননি। আমরা ফিরব আবারও তার কথা নিয়ে, আর বিদ্যাসাগরের কথা যতই বলি না কেন শেষ হবার নয়, চলতেই থাকবে, কারণ এরকম কিছু মহাপুরুষের থেকে জানা, তাদের জীবনের যে লড়াই, সেখান থেকে আমরা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হই, আমরা আরও আরও শিখতে পারি, জানতে পারি, এবং বুঝতে পারি যে এই সময় আর সেই সময় কত কত পরিবর্তন। সঙ্গে থাকুন, ফিরে আসছে।

তো ফিরে এলাম আবারও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা। সোম থেকে শুক্র যেভাবে আমাদের আড্ডা জমে ওঠে, আজও ঠিক সেইভাবে একটু অন্যরকমভাবে এগিয়ে চলছে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনছি। এবার একটু অজানা কিছু বিদ্যাসাগর সম্পর্কে শুনব। তো মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলির দুটি সনেট ঈশ্বরচন্দ্রকে নিয়ে লেখা, যেটি লিখেছিলেন 1866 সালে। যদিও প্রথমটিতে বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে কিছুটা রাগঢাক ছিল, কিন্তু পরেরটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা শিরোনামে প্রকট হয়ে উঠেছিল। হয়তো এই ব্যাপারটাও আপনারা অনেকেই হয়তো জানেন না যে বিদ্যাসাগরের বাবা তাকে গোসলের কথা বললে দুই তিন দিন পুকুরের কাছে ঘেঁষতেন না, আবার যেদিন গোসল করতে নিষেধ করতেন সেদিন কিন্তু দুই তিন ঘন্টার আগে পুকুর থেকে উঠতেন না। আমরা আরও অনেক কিছু জানবো, তাই সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটি গানের পর। শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্ব। এখন আবারও

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো আবার একটু ফিরে যাই তার কথায়। 1820 সালের 26শে সেপ্টেম্বর তার জন্ম হয়। তো আজকের যেটা পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। কিন্তু তখন তার ছিল যে জায়গাটা সেটার নাম ছিল হুগলি জেলায়। তো পরে বিখ্যাত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা শুধু বিদ্যাসাগর নামে। তো রবীন্দ্রনাথ তার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, বিশ্বকর্মা যেখানে 4 কোটি বাঙালি নির্মাণ করতেছিলেন সেখানে হঠাৎ 2-1 জন মানুষ করিয়া বসেন কেন তাহা বলা কঠিন। রবীন্দ্রনাথের মতে বাঙালির মধ্যে যে 2-1 জন মানুষ ছিলেন তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন। একবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসে রামকৃষ্ণ বললেন, এতদিন ডোবায় ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। সঙ্গে থাকুন, আমরা আরও তার সম্বন্ধে কিছু জানব। কিন্তু এখন সময় হয়ে গেছে আবারও কয়েকটা গান শুনে নেবার। ফিরে এসে আবারও তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এগিয়ে নিয়ে চলব। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। বিদ্যাসাগরের সঙ্গে যখন দেখা করতে আসেন রামকৃষ্ণদেব, তখন বলেছিলেন যে একদিন ডুবাই ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। তো ঠিক সেইটার পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগরও একটা কথা বলেছিলেন যে সাগরে যখন এসেছেন তখন লোনা জল খেয়ে যান খানিক। লোনা জল কেন? তুমি কি অবিদ্যাসাগর? তুমি যে বিদ্যার সাগর। ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যার সাগর কিংবা দয়ার সাগরই কিন্তু ছিলেন না, তিনি ছিলেন কর্মের সাগর। হ্যাঁ, কারণ 1891 সালের 29শে জুলাই 71 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন। আর সে সময় অনুসন্ধান নামের এক খবরের কাগজ তার মৃত্যু সংবাদ দিয়ে লেখে, বাঙালির শিক্ষাগুরু, বাংলা ভাষার জন্মদাতা, কত অনাথ আতুরের সহায় সম্বল জগৎকে কাঁদিয়ে বাংলাকে শোকে ডুবিয়ে অনন্ত ধামে চলে গেলেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ। মন যখন নির্দেশ।

0: আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। সত্যি চারিদিকটায় পুজোর গন্ধে যেন মম করছে। দেখতে দেখতে পুজো চলেই এলো। এই গানটা শুনে না ছোট্টবেলার পুজোর কথা মনে পড়ে যায়। মানে এই গানটায় অনেকবার পারফর্ম করেছিলাম। মানে এই গানটা ভীষণ ভীষণ স্পেশাল। মানে গান তো স্মৃতিচারণের ক্ষেত্রে ভীষণ স্পেশাল হয়। মানে ছোটোবেলাটা পুরো চোখের সামনে ফুটে উঠলো। আর পুজোর ছুটি মানে এক মাসের লম্বা বিরতি। মানে সত্যি কী মজারই ছিল না সেসব দিন। এখন ভাবলে ভীষণ মানে অদ্ভুত ভালো লাগে যে এক মাস লম্বা ছুটি একটা, মানে সত্যি। এখন পুজোর ছুটি বলতে ওই আর কি, মানে জাস্ট পুজোর কয়েকটা দিন, আর আলাদা করে সেই এক মাসের লম্বা ছুটিটা পাওয়া যায় না। অতএব সময় বলছে বড় হয়ে গেছি। আপনার পুজোর প্ল্যান কী, মানে পুজোর ছুটিতে আপনার প্ল্যান কী, সেটা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রঙ বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।
1: লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে, আয় আয় আয় রে ছুটে

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন আজ সত্যি নিরুদ্দেশের পথে, কারণ আমরা হারিয়ে গেছি ছোটোবেলার পুজোর ছুটির দিনগুলোতে। সত্যি ছোটোবেলার পুজোর দিনগুলো কী ভারী মজার ছিল না, সেগুলো ভাবলে আজও মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে। কিন্তু একটা সময়ের পর মানে সেটা ভাবতে ভাবতে দুঃখও হয়, কারণ এখন আর সেই লম্বা টানা এক মাসের ছুটিটা পাই না। আমার মনে আছে যেদিন স্কুল ছুটি পড়তো, মানে পুজোর ছুটি পড়ার যে লাস্ট দিন, সেদিন নানা রকম অনুষ্ঠান হতো স্কুলে, এবং স্কুলে আমরা পুজোর যে কোনো একটা নতুন জামা পরে যেতাম, আর বন্ধুদের সঙ্গে করগুনে আমরা বলতাম, তোর কটা জামা হলো, তোর কটা জামা হলো, করগুনে বলতাম। মানে কী ভারী একটা অদ্ভুত মজা হতো সেই সময়টা। সত্যি মানে আমি জানি আপনারও নিশ্চয়ই এরকম পুজোর ছোটোবেলার যে পুজোর ছুটির মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে, এবং আমাকে জানাতে ইচ্ছে করছে। জানিয়ে দিন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ছোট্টবেলার পুজোর ছুটির গপ্প নিয়ে। যেহেতু আমার বাড়িতে পুজো হয়, ছোটোবেলায় যখন দেখতাম বাড়িতে প্যান্ডেল করার জন্য বাঁশ ফেলছে, মানে বাঁশ আসছে, তখন থেকেই মোটামুটি আমার পুজোর ছুটি শুরু হয়ে যেত। হ্যাঁ, এটা সত্যি কথা। মানে এখন যদিও সারা বছরই বাঁশ খাই, যাই হোক, মানে চোখসাপাট, তখন পঞ্চমী অবধি পড়তে যেতে হতো। মানে তখনকার টিচাররা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, তো কি জ্বালাতন লাগতো। মানে বাড়িতে পুজো, ঠাকুর চলে এসেছে, প্যান্ডেল অলমোস্ট শেষ, মানে আমাদের যিনি প্যান্ডেল করতেন, মানে ঠাকুর চলে আসার পরও প্যান্ডেলের কাজ চলতো, মানে আমাদের ঠাকুরটা একটু আগেই আনা হতো, এবং বাড়িতে গেস্ট আসা শুরু করে দিয়েছে, তখন কি পড়তে যেতে মন চায়? মানে এটা কোনোভাবে সম্ভব নয়, ছোটোবেলায় তো আরোই নয়। এরকম প্রচুর মজার গপ্প আছে, তার মধ্যে কয়েকটা শেয়ার করবো, ফিরছি, মানে সেটা নিয়ে ফিরছি আর কি। ততক্ষণ গান শুনতে থাকুন, আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, এবার তবে মজার গপ্পটা শুরু করা যাক। তখন ক্লাস ইলেভেন, বেশ বড় হয়েছি তখন একটা ভাব। পুজোর ছুটির দিন সংখ্যাও আস্তে আস্তে কমে যাচ্ছে, আর আমার মনে আছে কোচিং ক্লাসে আমার তিনটে সাবজেক্টের পরীক্ষা ছিল, আর আমি ফোন সাইলেন্ট করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু পুজোর সময় স্যারেরা দুপুর বিকেল করে যতটা তাড়াতাড়ি সম্ভব টিউশন শেষ করে দিয়ে, এবং ঘুম থেকে উঠে যথারীতি ঠাকুর আনতে চলে গেছি এবং ঠাকুরকে আস্তে আস্তে প্রে করছিলাম যেন কোনো কেস না খাই। মানে আপনি বুঝতে পারছেন কতটা রিস্ক, মানে পুজোর আগে, ফাইনাল পরীক্ষার আগে আমাদের স্যারেরা একটা এক্সাম নিতেন পুজোর আগে, তো সেই পরীক্ষাটা না দিয়ে আমি দিব্যি একদম পুজোর আনন্দে মেতে গেছিলাম। হ্যাঁ, থ্যাঙ্কস টু গড যে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেই সময়, মানে যেহেতু পুজোর ছুটির অনেকটা দিন কেটে গেছিলো।

ছেলেরাও ভুলে যায়নি, কারণ সবাই পরীক্ষা দিতে এসেছিল, আমি আসিনি, মনে রেখেছিল। কিন্তু এতটা দিন যেহেতু মাঝখানে অতিবাহিত হয়ে গেছিল, সেই জন্য ঝাড়ের তীব্রতাটা অনেকটা কমে গেছিলো। হ্যাঁ, মানে এরকম দুষ্টু আমি ছিলাম, মানে আমার দুষ্টুর নমুনা আপনি আগেও পেয়েছেন, সো এটা নতুন কিছু নয়, আমি এরকমই দুষ্টুমি করতাম। আপনিও নিশ্চয়ই অনেক কিছু দুষ্টুমি করেছেন, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +44 7503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পরে।

0: এই যে আমি কিন্তু এসে গেছি
1: জাস্ট ইন টাইম, কিন্তু এইটা পরে অষ্টমীর অঞ্জলি। হ্যাঁ আসছি,
0: চাই
1: না।

0: স্মাইল, এবার পুজো কমপ্লিট।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পুজোর ছুটির পরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় সত্যি। মানে যখন অতগুলো দিন আনন্দ করার পর আবার নতুন করে স্কুল খুলতো, কোচিং ক্লাসগুলো স্টার্ট হতো, মনটা না সেই পুজোর দিনগুলোই পড়ে থাকতো। মানে আমার তো ভীষণ ভীষণ ওই সময়টা মনে পড়তো। তবে মনটা ভালো হয়ে যেত যখন কোচিং ক্লাসে মহা পেট পুজোর একটা আসর বসত। উফ, মানে আলাদাই, আহা, মানে এই স্বাদটা কিন্তু অতুলনীয়। এইগুলো না ভীষণ মিস করি এখন। আপনিও নিশ্চয়ই ভীষণ ভীষণ মিস করেন। আর কী কী মিস করেন সবটাই আমাকে জানান। মানে +447503965712, মানে সময় বলছে এখন আমাকে টাটা বাই বাই করতে। তাহলে আজ আমি ছুটি নিই, ফিরবো আগামী সোমবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বলদে সরিয়ে আসিবে।

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? সত্যি যদি এমন একটা পথ হতো যেটা চারপাশটা এত সুন্দর যে দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে যাচ্ছি, তবু আমাদের মনে হচ্ছে যেন এই পথ না শেষ হয়। সেই সুদীর্ঘ পথের কথা হয়তো আমরা অনেকেই ভাবি, কিন্তু যদি বলি এমন একটা ছোট্ট পথের কথা যেটা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, তাহলে কেমন হবে বলুন তো? শুনছেন রেডিও বাংলানেট .com, UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে পথ নিয়ে কথা বলছি, সেই পথ যদি না শেষ হয় সেটা দিয়ে শুরু করলাম, সেখানেই এমন একটা পথের গল্প আপনাকে আজ শোনাবো যেই পথ শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, এমনই ছোট্ট সেই রাস্তা। শুনলে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি বিশ্বে কিন্তু এমন রাস্তাও রয়েছে। জানবো সেই ছোট্ট পথের গল্প, তবে পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

পথ বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন রাস্তা যেখানে মানুষ চলছে, যেখানে গাড়ি ঘোড়া চলছে, আর সেই পথ তা রাজপথ হতে পারে, বড় রাস্তা, ছোট রাস্তা কিংবা গলি হতে পারে, কিন্তু তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। আর সেই যে পথ, তার মধ্যে যদি আমরা এমন রাস্তার কথা বলি যেটা ভীষণ ছোট্ট, মানে শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ভীষণ অবাক লাগবে। কিন্তু না, এমন ছোট্ট রাস্তাও কিন্তু রয়েছে এই বিশ্বে। সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ক্ষুদ্রতম পথের কথা বলছি, তার কিন্তু রীতিমতো একটা নাম রয়েছে, আর সেই ছোট্ট রাস্তার নাম হলো ইবেনজার প্লেস। আর এই রাস্তাটি আসলে একটি হোটেলের পেছনের অংশ, আর তার দৈর্ঘ্য শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ এই রাস্তার দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। তাহলে নিশ্চয়ই ভাবছেন যে এত ছোট্ট রাস্তা, সেটা রাস্তার আখ্যা পেল কি করে? জানবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

0: তো যদি চাস চল তবে নিবিয়ে করে
1: মিছে কথা তো।

যে কোনো রাস্তারই একটা দৈর্ঘ্য থাকে, সেটা বড় রাস্তা, ছোট রাস্তা কিংবা গলি যাই হোক না কেন। আর প্রতিটি রাস্তার একটা নামও থাকে, কারণ আমরা যখন ঠিকানা বলি তখন কিন্তু আমরা রাস্তার নামও বলি, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই যে রাস্তার একটা দূরত্ব থাকে, সেটা পার হতে একটু সময়ও লাগে, কিন্তু যদি আমি এমন একটা রাস্তার কথা বলি যেটা পার হতে গেলে এক পলকই যথেষ্ট, বলা যায় এই শুরু হলো আর এই শেষ হয়ে গেল, এমনই ছোট্ট সেই রাস্তা। শুনলে নিশ্চয়ই অবাক হচ্ছেন, অবাক হওয়ারই মতো, কারণ সেই রাস্তার দৈর্ঘ্যই এমন, এতটাই ছোট্ট সেই রাস্তা, তার দৈর্ঘ্য 6 ফুট 9 ইঞ্চি, ভাবলেই অবাক লাগছে। আর সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে ছোট্ট রাস্তাটির কথা বলছি তার নাম ইভেন্সার প্লেস। এটা একটা হোটেলের পেছনের অংশ। আসলে এটা 1886-এর গল্প। সেই সময় এই রাস্তাটা রাস্তার মর্যাদা পায়। দুটি রাস্তা এসে হোটেলের কোনায় মিশেছে, আর এই দুটি রাস্তার যোগসূত্রই হলো এই ইভেন্সার প্লেস, আর তাই সেটাও রাস্তা হয়ে গিয়েছে, আর এইভাবেই রাস্তার মর্যাদা পেয়েছে এই ইভেন্সার প্লেস, যা বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে। আমরা এই ছোট্ট রাস্তার গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রাস্তা যা এক পলকেই পার হওয়া যায়, এতটাই ছোট্ট সেই রাস্তা। আর সেই জন্যই তো বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে এই ইবেজার প্লেস, যার দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। শুনলে নিশ্চয় অবাক লাগে, কিন্তু হ্যাঁ, এমন ঘটনা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর সেই ছোট্ট রাস্তার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার কথা বলছি, 1886 সালে এটি রাস্তার মর্যাদা পেয়েছে। এটা আসলে একটা হোটেলের পেছনের অংশ, কিন্তু যেহেতু দুটো রাস্তা এসে এখানে যোগ হয়েছে, সেই জন্য একেও কিন্তু রাস্তার আখ্যা দেওয়া হয়েছে। আর এই আজও ছোট্ট রাস্তা রয়েছে স্কটল্যান্ডের শহর উইকে, যা দেখতে বহু মানুষ ভিড় করে আর অবাক হয়ে যান এই রাস্তার এই দৈর্ঘ্য দেখে। আসলে এটা একটা হোটেল থেকে বার হওয়ার দরজার সামনের অংশ মনে হয়। উইক শহরের অন্যতম আকর্ষণ এই ক্ষুদ্রতম রাস্তা, যা এখন বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার সম্মান পেয়েছে। এত ছোট যে রাস্তা হতে পারে সেটা সত্যি না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। আর সেই ক্ষুদ্রতম রাস্তার গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের ক্ষুদ্রতম রাস্তা নিয়ে, যেই রাস্তা পার হওয়া যায় এক পলকে, কারণ এতটাই ছোট সেই রাস্তা। এর দৈর্ঘ্য মাত্র 6 ফুট 9 ইঞ্চি। আর সেই রাস্তা দেখতে হলে অবশ্যই যেতে হবে স্কটল্যান্ডের শহর উইকে। আর সেই ইবেনজার প্লেস সেই রাস্তার নাম, সেই বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার আখ্যা পেয়েছে। আর তাই তো বহু মানুষ সেই রাস্তা দেখতে যান। আর এই ক্ষুদ্রতম রাস্তার গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

চলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাট।

0: ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং।

0: শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে। বিদ্যাসাগর উপাধি তো তাকে ব্রিটিশ সরকার দিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাকে আরও একটি উপাধি দিয়েছেন, দয়ার সাগর, তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য। তো আজকে দয়ার সাগরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে এরকম অনেক কাজ করেছেন যেগুলো কি না বিভিন্ন দিক থেকে মানুষের উপকার করেছে, তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ওনার কাজ আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যার জন্য তার নাম হয়েছে দয়ার সাগর। তো এই দয়ার সাগরকে নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলানেট ডট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দয়ার সাগর বলতে গেলে প্রথমেই যার নামটি আসে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি যে কত বড় দয়ালু ছিলেন তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যিনি কিনা ব্রিটেনে চলে গিয়েছিলেন ইংরেজি সাহিত্য রচনা করবেন বলে, কিন্তু তৎকালীন ব্রিটিশ সমাজ তাকে সেই সুযোগ দেয়নি বা তিনি সেইভাবে নিজের লেখা দিয়ে ইমপ্রেস করতে পারেননি তৎকালীন ব্রিটিশ সমাজকে। অটোমেটিক্যালি তার খাদ্যাভাব, তার অত্যন্ত অর্থ সংকটে ভুগছিলেন। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে নিজের টাকা খরচ করে তাকে ভারতে নিয়ে আসেন, তার চিকিৎসার সুবন্দোবস্ত করেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত অজস্র কাব্য রচনা করে গিয়েছেন, বাংলায় প্রথম সনেট তিনি রচনা করেছেন। এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু হতোই না যদি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় মধুকবির পাশে দাঁড়াতেন। আর সেই জন্যই মধুকবি বিদ্যাসাগরের নাম দিয়েছিলেন দয়ার সাগর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগরকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা জানি যে বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নিরন্তর গবেষণা, তার নিরন্তর সংগ্রামের ফলে আলটিমেটলি ব্রিটিশ সরকার বিধবা বিবাহের অনুমতি দেন। কিন্তু একটা ব্যাপার কখনো ভেবে দেখেছেন যে কেন তিনি এই কাজটি করে গিয়েছিলেন? তার কারণ হচ্ছে যে তৎকালীন কুলীন হিন্দু সমাজে বাল্য বিধবা যারা ছিলেন তাদের শোচনীয় অবস্থা তার বিবেককে, তার মনকে নাড়া দিয়েছিল এবং তিনি এই অত্যন্ত যন্ত্রণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি ছিলেন সত্যি দয়ার সাগর। তো রেডিও বাংলানেট .com-এ আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরাস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।